0: কৈলাস থেকে কানাডা,
1: স্বর্গ থেকে সুইজারল্যান্ড,
2: দেবলোক থেকে ডিট্রয়েট,
1: দেবী দুর্গা ডাইরেক্টলি ল্যান্ড করছেন দেশে বিদেশে সর্বত্র।
2: তাই বাড়ি বসে সব আপডেট পেতে চোখ নয় কান খোলা রাখুন।
0: সপ্তমী থেকে দশমী প্রতিদিন রেডিও বাংলানেট.com এ শুনুন দেশ বিদেশের পূজো।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: Your IT estate is complex. Managing it shouldn't be. ETO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ETO Services. Smarter IT Management. ETOServices.com.

0: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা net.com এর ওয়েব তরঙ্গে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your organization had complete control over its IT assets? ETOS Services helps enterprises manage IT, optimize cloud subscriptions, and strengthen governance across hybrid environments. Trusted globally across banking, healthcare, telecom, retail, and energy. ETOS Services. Smarter, scalable IT management. Visit etosservices.com.
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

প্রাতে জেগে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদ।

মহালয়ার ভোর মানেই একটা কণ্ঠস্বর, একটাই কণ্ঠস্বর, শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। বছরের অন্য কোনো দিনে ভোর চারটের সময় উঠতে গেলে হয়তো আমাদের 10 বার অ্যালার্ম স্নুজ করতে হয়, কিন্তু মহালয়ার আগে সারা রাত ঘুমের মধ্যেই বারবার একটা উত্তেজনা কাজ করে। আর সেই অনুভূতি শুধু বাংলার নয়, পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদেরও। আমি যেমন এবার লন্ডনে বসে আছি, তবু ইউকে সময় অনুযায়ী অ্যালার্ম ক্লক সেট করে রেখেছি। VPN-এর সাহায্যে ভারতীয় রেডিওর তরঙ্গ ধরবো আর চোখ বন্ধ করে অনুভব করব সেই চিরচেনা আবহকে। ঢাকের শব্দ, চণ্ডীপাঠ আর শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী। তবে হ্যাঁ, যদি কোনো কারণে সেটা মিস করেও যাই, radiobanglanet.com কিন্তু ভোর 5টা ইউকে টাইমে আমাদের জন্য সেই সম্প্রচার রেখেছে। নিউ ইয়র্ক, লন্ডন, টরন্টো কিংবা সিডনি, যেখানেই বাঙালি আছেন, অনেকেই স্থানীয় সময় অনুযায়ী মাঝরাত বা গভীর ভোরে উঠে অনলাইনে মহিষাসুর মর্দিনী শুনবেন, কারণ নস্টালজিয়ার ডাককে আমরা কেউ কোনোভাবেই অবহেলা করতে পারি না। কারো হেডফোন, কখনো কারো গাড়িতে, আবার কখনো কারোর পুজো কমিটির প্রজেক্টরে। সে কয়েকটা মিনিটে পৃথিবীর সব টাইম জোনে যেন কলকাতার সময় তাল মিলিয়ে চলে। হাজার হাজার মাইল দূরে থাকলেও ওই কয়েকটা মুহূর্তে মনে হয় আমি কি সত্যি লন্ডনে আছি, নাকি মনে হয় আমি যেন ফিরে গেছি কলকাতার সেই ছোটবেলায়। জানলার বাইরে তখনও অন্ধকার, ঘরের ভেতরে মা বাবা কাকা ঠাকুমা সবাই ব্যস্ত, আর রেডিওর সামনে বসে আমরা অপেক্ষা করছি দেবীপক্ষের সূচনার। এটাই তো মহালয়ার জাদু। এ শুধু একটা অনুষ্ঠান তো নয়, এ যেন বাঙালির স্মৃতি, শিকড় এবং আবেগকে এক সুতোর গেঁথে রাখার এক অনন্য মাধ্যম। চলুন সেই অনুভূতিকেই সঙ্গী করে শুনিনি পরের কয়েকটি গান।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

দেবী দুর্গার আগমন মানে কি শুধু অসুর বধ? না, তিনি মা, তিনি কন্যা, তিনি আশ্রয়, তিনি শক্তি, তিনি স্থিতি। বাঙালির কাছে দুর্গা আসলে সেই মেয়ে যিনি সারা বছর শ্বশুরবাড়িতে থাকেন আর বছরে চার দিনের জন্য ঘুরতে আসেন বাপের বাড়িতে, আর আনন্দে মেতে ওঠে গোটা পৃথিবী। আর সেই আনন্দকে আরও বেশি করে উস্কে দিতে আজ 10ই অক্টোবর 2026 প্রকাশ পাচ্ছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয় ভৌমিকের নতুন পুজোর গান। গানটির কথা ও কণ্ঠস্বর উপহার দিয়েছেন স্বয়ং শ্রী জয় ভৌমিক, সুর দিয়েছেন শ্রী রোহন পাইন, আর সঙ্গীত পরিচালনা, অ্যারেঞ্জমেন্ট ও প্রোডাকশনে রয়েছেন শ্রী অতনু মিত্র। তাহলে দেবীপক্ষের এই আনন্দময় সূচনায় ঢাকের তালে তালে উৎসবের মেজাজটা আরেকটু জয় জয়কারে ভরে উঠুক।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ঢাকের বাদ্যি যেন একটু একটু করে জোরালো হচ্ছে। কাশের বনে হাওয়া দুলছে, মনে হচ্ছে যেন সমগ্র পৃথিবী, গোটা বাংলা অপেক্ষা করছে এক মহা আগমনের। জানেন কি, দুর্গাপুজোকে শুধুই ধর্মীয় উৎসব বললে ভুল হবে। ইউনেস্কো 2021 সালে কলকাতার দুর্গাপুজোকে ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। কারণ এই উৎসব শুধু আরাধনা নয়, এ এক সাংস্কৃতিক মহামিলন। আজ রীতি পক্ষে শুরু। পুরাণ অনুযায়ী ভগবান রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন রাবণ বধের আগে, সেই থেকেই শরৎকালের এই দুর্গোৎসব। আর সে আগমনের আহ্বানেই শুনব আর এক চিরন্তন আগমনী গান। দেখুন না, শুনতে পাবেন মন ফিসফিস করে আপনাকে বলছে, বাজলো তোমার আদর বেণু মাতলবে ভুবন।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Oh,

আকাশে একেবারে অন্য রং, ভোরের বাতাসে যেন অন্য সুবাস, কাশফুলের সাদা ঢেউ, শিউলির মিষ্টি আমে, যার মন ভরাক অদ্ভুত অপেক্ষা। ক্যালেন্ডারে পাতায় আজ শুধুই কি আর একটা দিন? না না, আজ সেই দিন যেদিন বাঙালির হৃদয়ে শুরু হয় আনন্দের কাউন্টডাউন। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। পৌরাণিক কাহিনী অবলম্বনে এই দিনেই দেবতাদের আহ্বানে মা দুর্গা কৈলাস ছেড়ে মর্ত্যের পথে যাত্রা শুরু করেন। আর বাঙালির অনুভূতি বলে, মহালয়ার ভোরেই মহিষাসুর মর্দিনী শুনতে শুনতেই যেন পুজো চলে এসেছে, মা দুর্গা যেন ঘরে এসেই গেছেন। কেউ নতুন জামার হিসেব কষছে, কেউ আবার প্যান্ডেলের কাজ দেখছে, কেউ আবার বন্ধুদের সঙ্গে পুজোর আড্ডার পরিকল্পনায় ব্যস্ত। কারণ পুজো মানে কি শুধু উৎসব? পুজো মানে ফিরে আসা, পুজো মানে মিলন, পুজো মানে স্মৃতি, আর পুজো মানে বাংলা বাঙালির চিরন্তন আবেগ। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। এই কথাই তো আপনার মনের মধ্যে গুনগুন করছে।

মহালয়া শব্দের অর্থ হলো মহৎ আলয় বা পুণ্যতিথি। একদিকে পূর্বপুরুষদের স্মরণ করা, অন্যদিকে দেবীর আগমনের আহ্বান। জীবন আর বিশ্বাসের দুই প্রান্তকে জুড়ে দেয় এই একটি দিন। পুজোর গন্ধ নিয়ে যদি একটি শব্দ বলতেই হয় তাহলে সেটা হবে শিউলি। সেপ্টেম্বর অক্টোবর মাসে শিউলি ফুল সকালে ঝরে পড়ে, কিন্তু মজার কথা হলো এই ফুল দিনের বেলা তেমন একটা সুবাস ছড়ায় না, রাতের অন্ধকারেই তার আসল সৌন্দর্য। ঠিক পুজোর আনন্দের মতোই, যা আগে আসে মনে তারপর আসে ক্যালেন্ডারে। চলুন না, শিউলির সুবাস একটু গায়ে মেখে নিয়ে মনে মনে ছুটে যাই আর বলি, আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

দুর্গাপুজোয় আমরা কাকে নিয়ে বেশি উত্তেজিত থাকি বা কার জন্যে বেশি অপেক্ষা করি? দেবী দুর্গাকে নিয়ে, নাকি বাড়ির সেই মানুষগুলোকে নিয়ে যারা সারা বছর দূরে থাকে আর পুজোর কটা দিন ফিরে আসে? হয়তো দুজনকেই। বাঙালির কাছে দুর্গা শুধুই মহিষাসুর মর্দিনী অসুর দমনকারী নন, তিনি উমা, তিনি মেয়ে, তিনি ঘরের মানুষ। এই কারণেই বাংলার আগমনী গানগুলোর মধ্যে একটা বড় অংশে যুদ্ধের কথা নেই, অসুরবোধের কথা নেই, আছে মেনকার আকুলতা, আছে মায়ের অপেক্ষা আর কন্যার ঘরে ফেরার আনন্দ। জানেন কি, ভারতবর্ষের অন্য প্রান্তে যেখানে দুর্গা প্রধানত শক্তির দেবী হিসেবে উপাসিত হন, বাংলায় তাকে সবচেয়ে বেশি দেখা হয় বাপের বাড়িতে ফিরে আসা মেয়ে হিসেবে। দেখুন, আর কটা দিন মাত্র বাকি মায়ের আসতে। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই হয়তো বদলে গেছে, রেডিও বদলেছে, ক্যাসেট বদলে এখন স্ট্রিমিং হয়, কিন্তু আশ্চর্যের বিষয় এই সময় বলার আবেগটা কিন্তু একটুও বদলায়নি, তাই না? আজও পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ বাঙালি এই একই আকুতিতে বলে ওঠে, মা এবছরও এসো, আনন্দ নিয়ে এসো, আশা নিয়ে এসো। আর সেই আহ্বানকে নিয়েই চলুন না একের পর এক তিনটে গান অনবদ্যভাবে সঙ্গী করে এগিয়ে চলি আজকের আড্ডা জংশনে।

0: সবপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: Your IT estate is complex. Managing it shouldn't be. ETO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ETO Services. Smarter IT Management. ETOServices.com.

বাঙালি দুর্গাপুজো ঠিক কবে বা কখন শুরু হয়? মহালয়া পুণ্যতিথিতে, নাকি মহাষষ্ঠীতে, না মহাচতুর্থীতে, নাকি মহাপঞ্চমীতে? আসলে পাড়ার প্যান্ডেলে প্রথম ঢাকের বাদ্যি বাজা কিংবা আলোকসজ্জা জ্বলে ওঠা বা খবর পাওয়া, এই শুনছ ঠাকুরের চোখ আঁকা হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে। আর শাস্ত্রমতে শুরু হয় মহাষষ্ঠী থেকে, এই দিনেই হয় বোধন। বিশ্বাস করা হয় শরৎকালে শ্রীরামচন্দ্র প্রথম দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন, সেই থেকেই মহাষষ্ঠীর সন্ধ্যায় দেবীকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়। জানেন কি, মণ্ডপে দেবীর মুখের দিকে তাকালে অনেক সময় মনে হয় তিনি যেন হালকাভাবে হাসছেন। বাংলার বাঙালির অনেক প্রতিমা শিল্পীরই বিশ্বাস, চোখ আঁকার মুহূর্ততে প্রতিমা নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আবেগঘন মুহূর্ত বা পর্ব, একে বলে চক্ষুদান। আর বাঙালির কাছে এটাই সেই দিন যখন সব অপেক্ষা শেষ হয়, নতুন জামা আলমারি থেকে বেরিয়ে আসে, হোয়াটসঅ্যাপ শুরু হয়, কোথায় দেখা হবে, কিরে টাইমটা ঠিক করিস, আবার দেরি করিস না, তাহলে আমি আপনি বা কেন পিছিয়ে থাকবো, তাই না? চলুন আপনি আর আমি একসাথে সুর চড়িয়ে বলে উঠি, মা এসেছেন, বলো দুর্গা এলো, বলো দুর্গা এলো, বলো দুর্গা এলো।

এরপর আসি মহাসপ্তমী ও মহাঅষ্টমী, কলাবাবু স্নান থেকে পুষ্পাঞ্জলি। বন্ধু, সপ্তমীর সকালে একটা রহস্যের কথা জানেন কি? অনেকেই ছোটবেলায় ভাবতাম কলাবাবু নাকি গণেশের স্ত্রী, কিন্তু সত্যিটা একটু অন্যরকম। সপ্তমীর ভোরে নদী বা জলাশয়ে স্নান করিয়ে কলাগাছ সহ 9টি পবিত্র উদ্ভিদকে একসঙ্গে বাঁধা হয়। একে বলে নবপত্রিকা। এটি প্রকৃতির 9টি শক্তির প্রতীক। এবার আসি মহাষ্টমীতে। পুজোর 4 দিনের মধ্যে সবচেয়ে জনসমাগম কোন দিনে হয়? নিঃসন্দেহে মহাষ্টমী। নতুন পোশাক, পুষ্পাঞ্জলি, সেই সময় ফুল হাতে চোখ বন্ধ করে মনের ভেতর থেকে একটা নীরব প্রার্থনা, এই অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে। আর অষ্টমী নিয়ে আর একটা মিষ্টি স্মৃতিও প্রায় সবারই থাকে। ছোটোবেলায় অঞ্জলি দেওয়ার সময় অনেকেরই আগ্রহ থাকতো অঞ্জলির পর খিচুড়ি লাবড়া ভোগ দেবে। সত্যি কথা বলুন তো, আপনারও কি তাই ছিল না? সপ্তমীর পবিত্রতা আর অষ্টমীর আবেগ নিয়েই শুনি পরের গানটা। আরে বাবা, আনন্দধারা বহিছে ভুবনে, এটা কি আমরা সেলিব্রেট করব না?

এরপর মহানবমী, আনন্দ আর বিষাদের সন্ধিক্ষণ। পুজোর সবচেয়ে অদ্ভুত দিন কোনটা? মহানবমী, কারণ এই একই দিনেই সবচেয়ে বেশি আনন্দ আর সবচেয়ে বেশি বিষাদ লুকিয়ে থাকে। সকাল থেকে মণ্ডপে ভিড়, ধুনুচি নাচ, আরতি, ফটোগ্রাফি, বন্ধুদের সঙ্গে শেষবারের মতো ঘুরে নেওয়া। কিন্তু মনের ভেতরে কোথাও একটা প্রশ্ন উঁকি দিয়ে যায়, এবার তো শেষের পালা। আমার মনে আছে ছোটবেলায় নবমীর রাতে বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ মন খারাপ হয়ে যেত, কারণ তখন বুঝতাম আর তো মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই দশমী, তারপরেই বিসর্জন। হয়তো এটাই দুর্গাপুজোর সবচেয়ে বড় শিক্ষা, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো চিরস্থায়ী নয়, তাই সেগুলোকে যতক্ষণ কাছে পাই ততক্ষণ প্রাণ ভরে উপভোগ করে নিই। নবমীর সন্ধ্যায় হাজার হাজার প্রদীপের আলো, ধূপের গন্ধ আর ঢাকের তালে যেন বাঙালি শেষবারের মতো মলে ওঠে, মা আর একটু থাকো। সেই আবেগ, সেই আনন্দ আর সেই আসন্ন অনুভূতি নিয়েই শুনে নিই পরের তিনটি গান।

0: মাতার সরস্বতীর মন ভালো নেই, গণেশটা আওয়াজ অভিমানী, একটু ওদের হাত ধরে মা ভিক্টোরিয়া ঘুরিয়ে আনি।
1: লক্ষ্মীকে মা কদিন ধরে যাচ্ছি যখন জাইমা নিয়ে, ওই দুটোকেও সঙ্গে করে।

0: দেখতে দেখতে আজকের এই বিশেষ পর্ব কিন্তু শেষের দিকে, কিন্তু এ তো শেষ নয়, এ তো শুধু শুরু। আজ দেবীপক্ষের সূচনা, কয়েকদিনের মধ্যেই বেজে উঠবে মহাসপ্তমীর ঢাক, তারপর ডাকের সাজ, তারপর মহাষ্টমীর মহাপুষ্পাঞ্জলি, তারপর মহানবমীর আরতি। আলোয় ভরে উঠবে মণ্ডপ, আড্ডায় ভরে উঠবে পাড়া, আর আনন্দে ভরে উঠবে আমাদের মন। আজকের এই মহালয়ার বিশেষ পর্বে এই সকাল থেকে যেন সবার জীবনে একটু নতুন শক্তি, একটু নতুন আশা আর নতুন সূচনা, এই কামনা নিয়েই আমি শুভায়ন আজকে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে একটা কথাই বলবো, মা আসছেন শুধু মণ্ডপে নয়, আমাদের হৃদয়ও। তাই সবাই মিলে আর একবার একসাথে বলো বলো দুর্গা এলো।
1: দেখো মন কাশবন দুলছে যে সারি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন দুলছে যে সারি, কবে ঢাক

সংশয়ম পূর্বকল্প অবসানের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে

করলেন, ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা, ইন্দু বিষ্ণুর কর্ণমল জাত মধুকৈতব সুরোদ্দয়, ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মোজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন

সুখই জাভের মস্তক ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন, অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল, দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়

শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণ বর্ণ, অধর পল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ, তিনি কখনো বা সহস্র ভূজা কখনো বা অষ্টাদন ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী

পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষ মর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন।

ভূতিঘ্ন খড়গ চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালাক মণ্ডলু কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: Your IT estate is complex. Managing it shouldn't be. ETO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ETO Services. Smarter IT management. etoservices.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো
3: পরপাশে
5: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফ স্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালি কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
6: দেবী অষ্টাদশ পূজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার, দেবীর জন আহ্বান শব্দ অনুসরণ করে শশ

সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবী রাত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালি। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নিনা দিল। চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ অসুরকে সদম্ভে বললেন, কার্যকার্য স্খলং মূঢ় মধু যাবত পিবাম্যহম্, মায়াস্তৈ হতেত্রৈব কর্জিষ্যন্ত্যাশু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গনিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত।

রূপে মহিষ মর্দন করেন। দ্বিতীয় ষোড়শ ভূজা ভদ্রকালীর হস্তে মর্জিত হয় মহিষ। আর তৃতীয়

0: কৈলাস থেকে কানাডা,
1: স্বর্গ থেকে সুইজারল্যান্ড,
2: দেবলোক থেকে ডিট্রয়েট,
1: দেবী দুর্গা ডাইরেক্টলি ল্যান্ড করছেন দেশে বিদেশে সর্বত্র।
2: তাই বাড়ি বসে সব আপডেট পেতে চোখ নয় কান খোলা রাখুন
0: সপ্তমী থেকে দশমী প্রতিদিন রেডিও বাংলানেট.com এ শুনুন দেশ বিদেশের পূজো।

0: হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা net.com কে। মন যখন নিরুদ্দেশ,
1: আসেন ফাগুন মাসে ফরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে,

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: Your IT estate is complex. Managing it shouldn't be. ETO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud, with expertise in ITAM, FinOps, and ITSM integration. Stay compliant, stay efficient, stay in control. ETO Services, smarter IT management. etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিচার আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, বাঙালিয়ালার অন্যতম ঠিকানা।

শুনছেন প্রবাসীমন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। শহরকেন্দ্রিক জীবনের আলেখ্য বারবার কিন্তু তার লেখার মাধ্যমে উঠে এসেছে, আর এই কারণেই তাকে কিন্তু আরবান লেখক বলে অনেকেই মনে করেন। তিনি কিন্তু 1982 সালে আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গবিভূষণ সহ নানান সম্মান কিন্তু পেয়ে এসেছেন।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ইনুকোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন ২৫ টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে, শেয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার তায় মাঝে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তাঁর দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর, বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও, আঁঠি, কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পা সারু কত কি যে, ছাতার অবস্থা খানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার আপিসের সাজ, গোপীকান্ত গোঁসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া, শ্যাঁত শ্যাঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অষাঢ়, দিন রাত মনে হয় কোন আধ মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ, মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো, হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে, এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
2: মা বিয়ের আগে আমাকে বলেছিল, এমন কাউকে বিয়ে করবি যে তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে। কোনোদিন আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো?
3: হ্যাঁ, এরকম বড় বড় করে তাকিয়ে থাকো,
2: একটা সময় পরে শরীর থাকে না, আকর্ষণ থাকে না, যেটা থেকে যায় বন্ধুত্ব।

হেমন্ত, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, বছর ঘুরে কিন্তু এসেছে বসন্ত, প্রকৃতিতে তাই লেগেছে রঙের ছোঁয়া। দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া, কোকিলের কণ্ঠে আজ বসন্ত কিন্তু আমাদেরকে জানাচ্ছে যে আমরা কিন্তু সবাই আনন্দে আছি। ফুলে ফুলে ভ্রমরও করছে খেলা, গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। বুঝতেই পারছেন আজকে প্রবাসী মন অনুষ্ঠানে কথা বলবো বসন্তকাল নিয়ে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেট.কম কে।

হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে। আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, বসন্তের আগমনে প্রকৃতি তার জীর্ণতা মুছতে শুরু করে। শীতের পাতা ঝরা বৃক্ষগুলো এতদিন যেন বিগত যৌবনা বৃদ্ধার মতো দাঁড়িয়েছিল রিক্ত দেশে। বসন্ত এসে তাকে দান করে যৌবনের উন্মাদনা। মৃতপ্রায় ডালগুলোতে আসে নতুন পাতার আশীর্বাদ। শুকনো মাটির বুক ফেটে গজিয়ে ওঠে মসৃণ সুন্দর ঘাস। বসন্ত আসে পাখির আওয়াজ আর অপার সবুজের সমাহার নিয়ে। গ্রাম বাংলার প্রকৃতি এই সময় কিন্তু নবরূপে সজ্জিত হয়। গাছে গাছে নতুন কচি পাতা আর পুষ্পমঞ্জরির সমারোহ। চারিদিকে সবুজের ছড়াছড়ি। দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেতে সবুজের ঢেউ খেলে। পাতায় পাতায় আলোর নাচন। প্রকৃতি ভরে ওঠে এক অনুপম সৌন্দর্যে। রং বেরঙের ফুলে ফুলে ভরে যায় গাছগাছালি।

বিরাট বড় সাইজের ওশন অ্যাকোয়ারিয়াম। তাতে ছোট ছোট শাক থেকে শুরু করে কত মাছ মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। এই ট্যুরটায় ওয়াইন এবং চকলেটের মজা আমরা পেলাম পার্লের রিবক্স ক্লব ওয়াইন স্টেটে। সবুজ পাহাড়ের ঢালে ছবির মতন সুন্দর এই ওয়াইন এস্টেট। এই জায়গাটা পছন্দ করার কারণ একটা দুটো নয়, অনেক। এখানে রয়েছে এক সুপার্ব আলফ্রেস্কো রেস্টুরেন্ট, রয়েছে পিজারিয়া, আরও আছে এদের সুবিখ্যাত রিবক্স ক্লব কফি। সামনেই রয়েছে বিরাট স্পেশিয়াস লন, যেটা দেখলেই মনটা একদম ভালো হয়ে যায়। এদের ওয়াইন মেকার রোলিনেস লটস আমাদের নিয়ে চলল ভিতরে। সেখানে গিয়ে দেখি বিরাট কর্মযজ্ঞ চলছে। অত্যাধুনিক যন্ত্রের থেকে বেরিয়ে আসা ওয়াইনের সাথে অসাধারণ সব অর্গ্যানিক ফ্লেভার ব্লেন্ডিং করে তৈরি হচ্ছে কত রকমের ওয়াইন। এখানে না আসলে এসব ওয়াইন সম্পর্কে জানতেই পারতাম না। রোলেনি নিজে আমাদের তার নতুন করা কিছু ব্লেন্ড দিল টেস্ট করতে। সত্যি কথা বলতে কি, এরকম নতুন টেস্টের ওয়াইন আমি আগে কখনো খাইনি। খুব ভালো লাগলো এখানকার সমস্ত কর্মচারীর ব্যবহার, কিভাবে অতিথি আপ্যায়ন বা হসপিটালিটি করতে হয় সেটা এদের থেকে শেখার আছে। দেখতে পেলাম আঙুরের ফার্ম থেকে কর্মচারীরা হাতে করে সব থেকে ভালো আঙুরগুলোকে তুলে তারপর একবার সেগুলোকে বেছে নিয়ে ফার্মেন্টেশনে পাঠাচ্ছে। সবারই এখন খিদে পেয়ে গেছে, আর সেটা বুঝতে পেরেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হলো এখানকার আলফ্রেস্কো রেস্টুরেন্টে। সাউথ আফ্রিকান সি ফুডের স্টার্টার, আর তারপর কন্টিনেন্টাল খাবার, তার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে রয়েছে এদের ওয়াইন। যারা ওয়াইন খাবেন না তাদের জন্য রয়েছে হট চকলেট বা ঠান্ডা সিরাপ। জানা গেল এই রেস্টুরেন্টের মেনু ডিজাইন করেছেন শেফ বেলিন্দা ফেরাস নিজে। সব রান্না প্রিপেয়ার করা হয়েছে ফ্রেশ লোকাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যার অধিকাংশই এই ফার্মেরই চাষ করা হয়। চলুন আমরা খেতে খেতে এখন শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপরে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.কম। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম আপনাদের সাথে সাউথ আফ্রিকা সফরে। ব্রেকের জাস্ট আগেই ঘুরে এসেছি আমরা সেই বিখ্যাত টেবল মাউন্টেন থেকে। আজ আমাদের স্বাগত জানাতে হাজির এখানকার কেপ ওয়াইনল্যান্ডস। হ্যাঁ, এই শহরের ওয়াইনের খ্যাতি জগৎজোড়া। আর আপনি যদি ওয়াইন প্রেমী না হন তাহলেও কোনো প্রবলেম নেই, এই ট্যুরে আমরা পাব রকমারি চিজ এবং চকলেটের মজা। ঠিক সকাল 9টার সময় আমাদের এই যাত্রা শুরু হয়েছিল। যেখান থেকে গাড়ি ছাড়লো আমাদের সেখানেই ছিল দুটো বিরাট বড় সাইজের ওশেন অ্যাকোয়ারিয়াম। তাতে ছোট ছোট শাক থেকে শুরু করে কত মাছ মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। এই ট্যুরটায় ওয়াইন এবং চকলেটের মজা আমরা পেলাম পার্লের রিবক্স ক্লব ওয়াইন স্টেটে। সবুজ পাহাড়ের ঢালে ছবির মতন সুন্দর এই ওয়াইন এস্টেট। এই জায়গাটা পছন্দ করার কারণ একটা দুটো নয়, অনেক। এখানে রয়েছে এক সুপার্ব আলফ্রেস্কো রেস্টুরেন্ট, রয়েছে পিজারিয়া, আরও আছে এদের সুবিখ্যাত রিবক্স ক্লব কফি। সামনেই রয়েছে বিরাট স্পেশিয়াস লন, যেটা দেখলেই মনটা একদম ভালো হয়ে যায়। এদের ওয়াইন মেকার রোলিনেস লটস আমাদের নিয়ে চলল ভিতরে। সেখানে গিয়ে দেখি বিরাট কর্মযজ্ঞ চলছে। অত্যাধুনিক যন্ত্রের থেকে বেরিয়ে আসা ওয়াইনের সাথে অসাধারণ সব অর্গ্যানিক ফ্লেভার ব্লেন্ডিং করে তৈরি হচ্ছে কত রকমের ওয়াইন। এখানে না আসলে এসব ওয়াইন সম্পর্কে জানতেই পারতাম না। রোলেনি নিজে আমাদের তার নতুন করা কিছু ব্লেন্ড দিল টেস্ট করতে। সত্যি কথা বলতে কি, এরকম নতুন টেস্টের ওয়াইন আমি আগে কখনো খাইনি। খুব ভালো লাগলো এখানকার সমস্ত কর্মচারীর ব্যবহার, কিভাবে অতিথি আপ্যায়ন বা হসপিটালিটি করতে হয় সেটা এদের থেকে শেখার আছে। দেখতে পেলাম আঙুরের ফার্ম থেকে কর্মচারীরা হাতে করে সব থেকে ভালো আঙুরগুলোকে তুলে তারপর একবার সেগুলোকে বেছে নিয়ে ফার্মেন্টেশনে পাঠাচ্ছে। সবারই এখন খিদে পেয়েছে।

গেছে। আর সেটা বুঝতে পেরেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হলো এখানকার আলফ্রেস্কো রেস্টুরেন্টে, সাউথ আফ্রিকান সি ফুডের স্টার্টার আর তারপর কন্টিনেন্টাল খাবার। তার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে রয়েছে এদের ওয়াইন। যারা ওয়াইন খাবেন না তাদের জন্য রয়েছে হট চকলেট বা ঠান্ডা সিরাপ। জানা গেল এই রেস্টুরেন্টের মেনু ডিজাইন করেছেন শেফ বেলিন্দা ফেরাস নিজে। সব রান্না প্রিপেয়ার করা হয়েছে ফ্রেশ লোকাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যার অধিকাংশই এই ফার্মেরই চাষ করা হয়। চলুন আমরা খেতে খেতে এখন শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপরে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

লাঞ্চের পর আমরা আসলাম এখানকার অ্যাডভেঞ্চার স্পোর্টস সেকশনে। এখানে এসে দেখি ট্যুরিস্টদের মনোরঞ্জনের জন্য এলাহি ব্যবস্থা। এখানেই দেখা হয়ে গেল দুই বাঙালির সাথে, একজনের নাম মনিরুল শেখ আর আরেকজনের নাম অরণ্য দাস। মনিরুল ঢাকার ছেলে আর অরণ্য বাঁকুড়ার। আমি বাঙালি জানতে পেরে নিজেরাই এসে আমার সাথে আলাপ করলো। কথায় কথায় ওদের কাছেই জানলাম যে ওরা এই ওয়াইনারিতে কাজ করে এবং প্রায় 10 বছর হয়ে গেল ওরা এখানেই আছে। ওরাই বলল যে 10 বছর আগে দুইজন দুই ভিন্ন দেশে যখন কাজের সন্ধানে ঘুরছে, সেই সময় কোনো এক এজেন্টকে ওরা ধরেছিল। তখন ওদের বয়স ছিল 19 বা 20। সেই এজেন্টরাই ওদের নিয়ে আসে এই সুদূর দক্ষিণ আফ্রিকা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম আপনাদের সাথে সাউথ আফ্রিকা সফরে। ব্রেকের জাস্ট আগেই ঘুরে এসেছি আমরা সেই বিখ্যাত টেবল মাউন্টেন থেকে। আজ আমাদের স্বাগত জানাতে হাজির এখানকার কেপ ওয়াইনল্যান্ডস। হ্যাঁ, এই শহরের ওয়াইনের খ্যাতি জগৎজোড়া। আর আপনি যদি ওয়াইন প্রেমী না হন তাহলেও কোনো প্রবলেম নেই, এই টুয়ারে আমরা পাবো রকমারি চিজ এবং চকলেটের মজা। ঠিক সকাল 9টার সময় আমাদের এই যাত্রা শুরু হয়েছিল। যেখান থেকে গাড়ি ছাড়লো আমাদের সেখানেই ছিল দুটো বিরাট বড় সাইজের ওশান অ্যাকোয়ারিয়াম। তাতে ছোট ছোট শাক থেকে শুরু করে কত মাছ মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। এই টুয়ারটায় ওয়াইন এবং চকলেটের মজা আমরা পেলাম পার্লের রিবক্স ক্লব ওয়াইন স্টেটে। সবুজ পাহাড়ের ঢালে ছবির মতন সুন্দর এই ওয়াইন এস্টেট। এই জায়গাটা পছন্দ করার কারণ একটা দুটো নয়, অনেক। এখানে রয়েছে এক সুপার্ব আলফ্রেস্কো রেস্টুরেন্ট, রয়েছে পিজারিয়া।

আরও আছে এদের সুবিখ্যাত রিবক্স ক্লাব কফি। সামনেই রয়েছে বিরাট স্পেশিয়াস লন, যেটা দেখলেই মনটা একদম ভালো হয়ে যায়। এদের ওয়াইন মেকার রোলিনেস লটস আমাদের নিয়ে চলল ভিতরে। সেখানে গিয়ে দেখি বিরাট কর্মযজ্ঞ চলছে। অত্যাধুনিক যন্ত্রের থেকে বেরিয়ে আসা ওয়াইনের সাথে অসাধারণ সব অর্গ্যানিক ফ্লেভার ব্লেন্ডিং করে তৈরি হচ্ছে কত রকমের ওয়াইন। এখানে না আসলে এসব ওয়াইন সম্পর্কে জানতেই পারতাম না। রোলেনি নিজে আমাদের তার নতুন করা কিছু ব্লেন্ড দিল টেস্ট করতে। সত্যি কথা বলতে কি, এরকম নতুন টেস্টের ওয়াইন আমি আগে কখনো খাইনি। খুব ভালো লাগলো এখানকার সমস্ত কর্মচারীর ব্যবহার, কিভাবে অতিথি আপ্যায়ন বা হসপিটালিটি করতে হয় সেটা এদের থেকে শেখার আছে। দেখতে পেলাম আঙুরের ফার্ম থেকে কর্মচারীরা হাতে করে সব থেকে ভালো আঙুরগুলোকে তুলে তারপর একবার সেগুলোকে বেছে নিয়ে ফার্মেন্টেশনে পাঠাচ্ছে। সবারই এখন খিদে পেয়ে গেছে, আর সেটা বুঝতে পেরেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হলো এখানকার আলফ্রেস্কো রেস্টুরেন্টে, সাউথ আফ্রিকান সি ফুডের স্টার্টার আর তারপর কন্টিনেন্টাল খাবার। তার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে রয়েছে এদের ওয়াইন। যারা ওয়াইন খাবেন না তাদের জন্য রয়েছে হট চকলেট বা ঠান্ডা সিরাপ। জানা গেল এই রেস্টুরেন্টের মেনু ডিজাইন করেছেন শেফ বেলিন্দা ফেরাস নিজে। সব রান্না প্রিপেয়ার করা হয়েছে ফ্রেশ লোকাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যার অধিকাংশই এই ফার্মেরই চাষ করা হয়। চলুন আমরা খেতে খেতে এখন শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপরে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লাঞ্চের পর আমরা আসলাম এখানকার অ্যাডভেঞ্চার স্পোর্টস সেকশনে। এখানে এসে দেখি ট্যুরিস্টদের মনোরঞ্জনের জন্য এলাহি ব্যবস্থা। এখানেই দেখা হয়ে গেল দুই বাঙালির সাথে, একজনের নাম মনিরুল শেখ আর আরেকজনের নাম অরণ্য দাস। মনিরুল ঢাকার ছেলে আর অরণ্য বাঁকুড়ার। আমি বাঙালি জানতে পেরে নিজেরাই এসে আমার সাথে আলাপ করল। কথায় কথায় ওদের কাছেই জানলাম যে ওরা এই ওয়াইনারিতে কাজ করে এবং প্রায় 10 বছর হয়ে গেল ওরা এখানেই আছে। ওরাই বলল যে 10 বছর আগে দুইজন দুই ভিন্ন দেশে যখন কাজের সন্ধানে ঘুরছে, সেই সময় কোনো এক এজেন্টকে ওরা ধরেছিল। তখন ওদের বয়স ছিল 19 বা 20। সেই এজেন্টরাই ওদের নিয়ে আসে এই সুদূর দক্ষিণ আফ্রিকায় এবং ওদের যোগ্যতা অনুযায়ী কাজ পায় এই ওয়াইনারিতে। এই বিদেশ বিভূতিতে এসে দুজন বাঙালি একে অপরকে আঁকড়ে ধরে আর সেই থেকেই দুজনের খুব বন্ধুত্ব হয়। আজ বহুদিন হলো ওরা দেশ ছাড়া, দেশে যেতে নাকি খুব ইচ্ছে করে ওদের। বছর 5 আগে একবার গিয়েছিল মাত্র 10 দিনের জন্য, আবারও যাওয়ার প্রয়োজন দুজনেরই, কিন্তু উপায় নেই। ছুটি পাবে কিন্তু অত খরচা করে দেশ থেকে ঘুরে আসার মতো সামর্থ্য এখনো হয়নি ওদের। দেশে বাবা মা ভাই বোন সবাই আছেন ওদের দুজনেরই। প্রতি মাসে নিয়মিত মানি ট্রান্সফারও করে ওরা। আর আজ বিজ্ঞানের আশীর্বাদে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রোজ বাড়ির সবার সাথে কথাও বলতে পারে এরা। কথাগুলো বলছিল মনিরুল আর অরণ্য। অনেকদিন পর তৃতীয় কারুর সাথে বাংলা বলতে পেরে ওদের কথা যেন আর থামছেই না। ওদের দুজনকে খুব ভালো করে অবজার্ভ করছিলাম আমি। এত হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও কত টান আজ মাতৃভূমির প্রতি। দুই ভিন্ন ধর্মের ভিন্ন দেশের দুটো তরতাজা ছেলের বন্ধুত্ব দেখে ভাবছিলাম, কই এরা তো একবারও ভাবে না যে তাদের দেশে সাম্প্রদায়িকতা কোন পর্যায়ে পৌঁছেছে। মন্দির ভেঙে মসজিদ বা মসজিদ ভেঙে মন্দির বানাতে ব্যস্ত যারা, তারা একবার দেখুক এদের বন্ধুত্ব। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে যারা তাদের ধর্মকে ব্যবহার করে, সেই মানুষগুলোর গালে সশব্দে থাপড় কষিয়ে এদের বন্ধুত্ব দেখিয়ে দিচ্ছে। পৃথিবীতে আজও মানুষ আছে। চলুন একটা ব্রেক নিয়ে নিই, শুনে নিই পরপর দুটো গান, ফিরে আসছি ঠিক ব্রেকের পর সাউথ আফ্রিকার আরও কিছু সুন্দর জায়গা নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

থেকে অনেক বড় হল মনুষ্য ধর্ম। ওরাই আমায় নিয়ে গেল পার্ল অ্যাডভেঞ্চার ট্রেলের অফিসে। সেখান থেকে টিকিট কেটে শুরু করলাম আমরা হাইকিং। ওরাও চলল আমার সাথে। বাঙালি বলেই বোধ হয় এই সুবিধাটা পেলাম আমি। এই ট্রেলটা ওদের প্রায় মুখস্থ। 5 কিলোমিটার লম্বা এই রাস্তায় কখনো চড়াই, আবার কখনো রাস্তা সোজা নেমে গেছে অনেক নিচে, কখনো হেঁটে, কখনো হাইকিং করে, আবার কখনো দৌড়ে আমরা তিনজন এই ট্রেলের শেষ পয়েন্টে যখন পৌঁছলাম তখন রীতিমতো ঘামছি আমি। এই ট্রেলটার পোশাকি নাম হল শাডনে ট্রেল। এই অ্যাডভেঞ্চার ভরা ট্রেল কিন্তু এখানেই শেষ নয়। এরপর দেখি সামনেই আমাদের জন্য অপেক্ষা করছে একটা লাল রঙের এমটিভি। আবার বেড়ে গেল আমাদের উত্তেজনা। অ্যাড্রিনালিন রাশ কাকে বলে সেটা প্রতিটা বাঁকেই টের পাচ্ছিলাম আমরা। সরু পাহাড়ি পাথরের রাস্তা দিয়ে সজোরে যেভাবে আমাদের এমটিভি হেয়ারপিন বেন্ডগুলোকে অতিক্রম করছিল তাতে আমার হার্টের স্পিড অনেক গুণ বেড়ে যাচ্ছিল, সেটা খুব ভালোই বুঝতে পারছিলাম। পথে দেখলাম অনেকগুলো লিঙ্ক ট্রেলের রাস্তা রয়েছে, যেগুলো দিয়ে অন্যান্য পর্যটকরাও আনন্দে চিৎকার করতে করতে এমটিভি নিয়ে নেমে আসছে। অনেকেই দেখলাম পাহাড়ের গায়ে ঝুলিয়ে রাখা দড়ি বেয়ে বেশ কসরত করে নামছে আর উঠছে। দুর্দান্ত ভিউ গোটা উপত্যকার। ওয়াইনারি জুড়ে লাল সবুজ আঙুরের চাষ, আর তার মাঝেই রঙিন একটা ফ্যাক্টরি, যেন প্রকৃতির ক্যানভাসে কোনো দক্ষ শিল্পী খুব যত্ন করে তুলি দিয়ে এঁকেছে। তিনজনে মিলে একটা বিশাল সাইজের পিৎজা খেলাম, আর তারপর ওদেরকে বিদায় দিয়ে আমি চললাম আর এক ইতিহাস বিখ্যাত স্থান দেখতে, দ্য কেপ অফ গুড হোপ। দক্ষিণ আফ্রিকার সব থেকে দক্ষিণে অবস্থিত সেই ইতিহাস খ্যাত জায়গা কেপ অফ গুড হোপ দেখার ইচ্ছা আমার বহুদিনের। হ্যাঁ, দেখবো, আমরা নিয়ে যাব আপনাকে জাস্ট একটা ব্রেকের পর। এখন শুনে নিই ব্যাক টু ব্যাক তিনটে গান, তারপর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক সঙ্গে নিয়ে গ্লোব ট্রটিং উইথ কৌশিক।

আজ আমরা এসেছি আফ্রিকা মহাদেশের একদম শেষ বিন্দুতে। এর নাম আমরা ছোটবেলা থেকেই অনেক পড়েছি, দ্য কেপ অফ গুড হোপ। কেপ টাউন থেকে দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এখানে এসে গাড়ি থেকে নামা মাত্র আমাদের গাইড হ্যালো বলে এগিয়ে এলো। একগাল হাসি ওর মুখে সব সময়। জন কার্টার ওর পুরো নাম, তবে আমরা সারাদিন ওকে কার্টার বলেই ডেকেছি। আমি ভীষণ ঘুরতে ভালোবাসি, আর সেই সুবাদে পৃথিবীর অনেক নামি বা অফবিট স্পট ঘোরার সময় একটা সার সত্য বুঝে গেছি, একজন ভালো গাইড সাথে থাকা মানে আপনার ঘোরাটা 100% সফল। আর যদি আপনার গাইড ভালো না হয়, তাহলে যখন ফিরে আসবেন তখন মনে রয়ে যাবে অনেক আফসোস। আমার অধিকাংশ ট্যুরই করেছে গ্লোব অল ইন্ডিয়া, আর এদের ঠিক করে দেওয়া গাইড আজ পর্যন্ত আমায় এতটুকু হতাশ তো করেইনি, বরং কখনো কখনো মনে হয়েছে যে এতটা ভালো এবং বন্ধুবৎসল গাইড আমি কিন্তু আশা করিনি। কার্টার প্রথমেই আমার একটা ভুল ধারণাকে ভেঙে দিল। ওর কাছেই জানলাম যে কেপ অফ গুড হোপ নয়, এই মহাদেশের সব থেকে দক্ষিণে অবস্থিত জায়গাটার নাম হল কেপ আগুলহাস, যেটা কিনা এখান থেকে আরও 150 কিলোমিটার দক্ষিণ পূর্বে। সেখানেই এক পাশে রয়েছে ভারত মহাসাগর এবং অন্যদিকে আটলান্টিক মহাসাগর। দুই মহাসাগরের সেই মিলনস্থল নাকি অপূর্ব সুন্দর। সেখানেই উষ্ণ আগুলহাস কারেন্ট এসে মিশেছে বেঙ্গুয়েলা কারেন্টের সাথে। এ যেন গতকাল দেখে আসা মনিরুল আর অরণ্যের বন্ধুত্বের মতো। নিজের মনেই একটু হেসে উঠলাম আমি। মন ভরে এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে শুনে নি আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কাটারের কথায় জানতে পারলাম যে এই সমস্ত অঞ্চলে সমুদ্র মোটেই শান্ত নয়, নিয়মিত সাংঘাতিক সব ঝড়ঝঞ্ঝা এখানে দেখতে পাওয়া যায়। তাই নাবিকরা খুব সাবধানে এইখান দিয়ে জাহাজকে পাশ করায়। 1488 সালে পর্তুগিজ এক্সপ্লোরার বার্তোলোমিও ডায়াস সর্বপ্রথম এখানকার মাটিতে পা দেন এবং সুদূর ইউরোপের সাথে এশিয়া এবং আফ্রিকার বাণিজ্যের পথ আবিষ্কার করেন। যদিও অনেক ঐতিহাসিকের মতে ফোনেশীয়রা এর বহু আগে থেকেই এশিয়া থেকে মশলা রপ্তানি করার জন্য এই পথ ব্যবহার করত। এখানে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ডায়াসের বাণিজ্য তরি, কোনো রকমের রক্ষা পায় তার জাহাজটা। তাই সেই সময় এই নতুন আবিষ্কার হওয়া ভূভাগটার নাম দেওয়া হয় কেপ ক্যাবোদাস টরমেন্টাস বা কেপ অফ স্টর্মস। পরে এই নাম পরিবর্তিত করে রাখা হয় কেপ অফ গুড হোপ। এখানকার স্থানীয় আদিবাসীদের নাম হল খৈ খৈ। সেই 1652 সালে ডাচরা এদেরকে হারিয়ে এই পুরো অঞ্চলটাই নিজেদের কবজায় নিয়ে আসে। সেই সময় এখানকার সমুদ্রের লাইট হাউসের মাথায় উঠত নেদারল্যান্ডসের পতাকা। স্বাধীন এই দেশে আজ আর সেই পতাকাটা নেই, কিন্তু লাইট হাউসটা আজও দাঁড়িয়ে বহু পুরানো ইতিহাসের সাক্ষী হয়ে। কার্টার এক এক করে আমাদের সব দেখাচ্ছে আর গড় গড় করে বলে চলেছে এই সব কথা। তার মুখ থেকে হাসিটা কিন্তু এক সেকেন্ডের জন্য হারিয়ে যায়নি। 1497 সালে এখানেই এসেছিলেন ভাস্কো দা গামা। আমরা এখন চলেছি কেপ সাইমন্স টাউন দেখতে। এখানেই রয়েছে আফ্রিকান পেঙ্গুইনদের বিশাল উপনিবেশ। হ্যাঁ, ঠিক শুনেছেন, পেঙ্গুইন। সাউথ আফ্রিকাতে এসে পাহাড় দেখেছি, ঝর্ণা দেখেছি, মিউজিয়াম আর ওয়াইনারিও দেখেছি, আর এখন আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে চলছে পেঙ্গুইন দেখাতে। এতদিন তো জানতাম পেঙ্গুইন পাওয়া যায় দক্ষিণ মেরুতে, কিন্তু আজ আমরা পেঙ্গুইন দেখব আফ্রিকাতে। রাস্তাতেই দেখতে পেলাম দারুণ সুন্দর ব্যান্ট্রি বে। যেতে যেতেই দেখে নিলাম রাস্তার পাশেই ওয়েস্টার্ন স্লোপে দাঁড়িয়ে আছে দ্য ওয়ার্ল্ড ফেমাস লায়ন্স হেড মাউন্টেন। এরপর আমরা একে একে পেরিয়ে আসলাম ক্যাম্পস বে বিচ, হাউথ বে বিচ, চ্যাপম্যানস পিক আর নর্থওয়েক ফার্ম ভিলেজ। অবশেষে যখন এসে পৌঁছলাম বোল্ডার্স বিচে, তখন পুরো রাস্তার সিনিক বিউটি দেখে আমরা তো ভীষণ খুশি। এখানেই রয়েছে এন্ডেঞ্জার্ড আফ্রিকান পেঙ্গুইনদের কলোনি। রাস্তায় গাড়ি পার্ক করে আমরা বোর্ডওয়াক দিয়ে লাইন করে নেমে আসলাম বিচে। বিচে এসে দেখি কয়েকশো পেঙ্গুইন একসাথে খেলা করছে হলুদ সাদা বালিতে। কিছু আবার বসে রয়েছে দূরের পাথরগুলোর উপরে। যেহেতু এরা আজ লুপ্ত প্রায় বা এন্ডেঞ্জার্ড স্পিসিস, তাই এদের কলোনির খুব কাছে গিয়ে হিউম্যান ইন্টারাকশন করা একদম মানা। তবে বোর্ডওয়াক দিয়ে ওদের অনেকটাই কাছে যাওয়া যায়। যতটা সম্ভব কাছে গিয়ে ওই সুন্দর পেঙ্গুইনগুলোর অনেক ছবি তুললাম আমরা। অ্যাটলান্টিক মহাসাগরের দিকে তাকিয়ে দেখি জলের রং কেমন যেন কমলা আর নীল। পশ্চিম দিগন্তে যেখানে আকাশ আর অ্যাটলান্টিক একসাথে মিশেছে, সেখানেই সূর্য খুব দ্রুত ডুবে যাচ্ছে নিচের দিকে। পেঙ্গুইনের দলের মধ্যেও যেন ঘরে ফেরার তারা। যে পেঙ্গুইনগুলো একটু দূরে ছিল তারাও দুলতে দুলতে এগিয়ে আসছে ওদের বাসার দিকে। বুঝতেই পারেনি কখন সন্ধে হয়ে এসেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 6টা বাজে। এখন আমাদের ফিরতে হবে কেপ টাউনে। পেঙ্গুইনদের সাদা আর কালো রঙের উপর কমলা রঙের প্রতিফলন দেখতে দেখতেই আমরা এগিয়ে গেলাম আমাদের গাড়ির দিকে। আবার দেখা হবে বন্ধুরা পরের এপিসোডে। আমার এই প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই জানান। আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ভয়েস মেসেজ পাঠাতে পারেন আমার নাম্বার +91 833 505 2001। অবশ্যই কন্ট্যাক্ট করুন গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার +91
8100136126 অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। বাই বাই বন্ধুরা। আর আপনি কিন্তু কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট.কম। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক
0: করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।

0: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের, তোমায় কি গিয়েছিনু ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছে যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে

0: তোমারই লোভি, নও ছবি নও তুমি ছবি।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা .com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে
1: আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিং

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনে আমার কিসের প্রতিধ্বনি।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা net.com কে। মন যখন নিরুদ্দেশ।
1: আসেন ফাগুন মাসে ফরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে,

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: Your IT estate is complex. Managing it shouldn't be. ITO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud, with expertise in ITAM, FinOps, and ITSM integration. Stay compliant, stay efficient, stay in control. ITO Services, smarter IT management. itoservices.com
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো
1: একেবারে
3: সহজ স্বচ্ছন্দে একটি জায়গা বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য ভাবনাটা খুবই সোজা শপিং করুন একটু খেয়ে নিন তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে অন দ্য গো খাবার ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই কলকাতা স্ট্রিট ফুড সঙ্গে আছে একটা সুন্দর টেরেস সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ মেনুতে আছে মোচা চপ বিটরুট চপ তেলে ভাজা কষা মাংস প্রন কাটলেট কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু ভাবনাটা সেই একটাই শপিং করুন খেয়ে নিন আবার শপিং এ ফিরে যান ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com বাঙালিয়ানার অন্যতম ঠিকানা

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। শহরকেন্দ্রিক জীবনের আলেখ্য বারবার কিন্তু তার লেখার মাধ্যমে উঠে এসেছে, আর এই কারণেই তাকে কিন্তু আরবান লেখক বলে অনেকেই মনে করেন। তিনি কিন্তু 1982 সালে আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গবিভূষণ সহ নানান সম্মান কিন্তু পেয়ে এসেছেন।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: চিনুকুয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন ২৫ টাকা, সদাগরী আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে, শেয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার তায় মাঝে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তাঁর দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও, আঁঠি কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পা সারু কত কি যে, ছাতার অবস্থাখানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার, আপিসের সাজ, গোপীকান্ত গোঁসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া, শ্যাঁত শ্যাঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অষাঢ়, দিন রাত মনে হয় কোন আধ মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এই গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা সুর জেগে ওঠে এই গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা।

0: সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর।
1: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।
2: মা বিয়ের আগে আমাকে বলেছিল, এমন কাউকে বিয়ে করবি যে তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে। কোনোদিন আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো?
3: হ্যাঁ, এরকম বড় বড় করে তাকিয়ে থাকো,
2: একটা সময় পরে শরীর থাকে না, আকর্ষণ থাকে না, যেটা থেকে যায় বন্ধুত্ব।

হেমন্ত, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, বছর ঘুরে কিন্তু এসেছে বসন্ত, প্রকৃতিতে তাই লেগেছে রঙের ছোঁয়া। দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া, কোকিলের কণ্ঠে আজ

বসন্ত কিন্তু আমাদেরকে জানাচ্ছে যে আমরা কিন্তু সবাই আনন্দে আছি। ফুলে ফুলে ভ্রমরও করছে খেলা, গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। বুঝতেই পারছেন আজকে প্রবাসী মন অনুষ্ঠানে কথা বলবো বসন্তকাল নিয়ে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেট.কম কে।

বন্ধু, গানের পর আবার ফিরে এলাম প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে। আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, বসন্তের আগমনে প্রকৃতি তার জীর্ণতা মুছতে শুরু করে। শীতের পাতা ঝরা বৃক্ষগুলো এতদিন যেন বিগত যৌবনা বৃদ্ধার মতো দাঁড়িয়েছিল রিক্ত দেশে। বসন্ত এসে তাকে দান করে যৌবনের উন্মাদনা। মৃতপ্রায় ডালগুলোতে আসে নতুন পাতার আশীর্বাদ। শুকনো মাটির বুক ফেটে গজিয়ে ওঠে মসৃণ সুন্দর ঘাস। বসন্ত আসে পাখির আওয়াজ আর অপার সবুজের সমাহার নিয়ে। গ্রাম বাংলার প্রকৃতি এই সময় কিন্তু নবরূপে সজ্জিত হয়। গাছে গাছে নতুন কচি পাতা আর পুষ্পমঞ্জরির সমারোহ। চারিদিকে সবুজের ছড়াছড়ি। দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেতে সবুজের ঢেউ খেলে। পাতায় পাতায় আলোর নাচন। প্রকৃতি ভরে ওঠে এক অনুপম সৌন্দর্যে। রং বেরঙের ফুলে ফুলে ভরে যায় গাছগাছালি।

আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানে কথা বলছি বসন্তকাল নিয়ে। বন্ধু, বসন্ত ঋতুতে ভ্রমরের গুঞ্জনে, কোকিলের কুহুতানে আর পাপিয়ার পিউ পিউ ডাকে কিন্তু চারিদিক মুখরিত হয়। সাজো সাজো রব পড়ে যায় প্রকৃতিতে, শেষ বিকালের গোলাপি মানে আলোতে মিলিয়ে যেতে না যেতেই আমরা দেখি দূর আকাশে সন্ধ্যা তারা। রাত নামে, আকাশে তখন লক্ষ তারার মেলা, তাই দেখে জোনাকিরাও কিন্তু তারা হতে চায়। আশ্চর্য সুন্দর বসন্ত রাতের দৃশ্য কিন্তু শুধু চোখেই জুড়ায় না, মনকেও কেড়ে নেয়। প্রকৃতি যেন নববধূর সাজে সজ্জিত হয়। প্রকৃতির এরূপ লাবণ্য মানব মনকে কিন্তু দোলা অবশ্যই দেয়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম প্রবাসীমান অনুষ্ঠান নিয়ে। আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শীতে ম্রিয়মাণ প্রকৃতি কিন্তু বসন্তের জাদুময়ী স্পর্শে হয়ে ওঠে প্রাণবন্ত। এই সময় আম, জাম, কাঁঠাল, লিচু প্রভৃতি গাছ কিন্তু মুকুলিত হয় এবং মুকুলের গন্ধে মৌমাছিরা ব্যাকুল হয়ে ওঠে। মৌমাছিরা সারাক্ষণ কিন্তু মধু সংগ্রহের কাজে ব্যস্ত থাকে, ফুলের বনে তারা কিন্তু ঘুরে বেড়ায়, আর অলিরা সেখানে গুনগুন করে। এদের গুঞ্জনে চারদিক কিন্তু মুখরিত হয়, প্রজাপতি তার রঙিন পাখা মেলে উড়ে বেড়ায় মনের সুখে। তবে বসন্ত যতটা বলতে গেলে শোভাময়, ততটা কিন্তু ফলবন্ত নয়। আরও কথা হবে বসন্তকাল নিয়ে, কিন্তু অবশ্যই গানের ওপারে।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
2: প্রেম করেছি,
1: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া।
2: তুমি না হয় রহিতে কাছে,
1: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
3: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
4: মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রেয়সী অথবা প্রিয়ে, একালের দিনে শুধু বুঝি লেখে নাম, থাক সে কথায় লিখি বিনা নাম দিয়ে। তুমি দাবি করো কবিতা আমার কাছে, মিল মিলাইয়া দুরূহ ছন্দে লেখা, আমার কাব্য তোমার দুয়ারে যাচে, নম্র চোখের কম্প্র কাজল রেখা। সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয়, যে কোনো ছুতোয় চলে এসো মোর ডাকে, সময় ফুরলে আবার ফিরিয়া যেও, বসো মুখোমুখি যদি অবসর থাকে। গৌরবরণ তোমার চরণ মূলে, ফলসা বরণ শাড়িটি ঘেরিবে ভালো, বসন প্রান্ত সীমন্তে রেখো তুলে, কপল প্রান্তে সরু পাড় ঘন কালো, একগুচি চুল বায়ু উচ্ছ্বাসে কাঁপা, ললাটের ধারে থাকে যেন অশাসনে, দাহিন অলোকে একটি দোলন চাপা, দুলিয়া উঠুক গ্রীবাভঙ্গির শনে, বৈকালে গাঁথা যুথি মুকুলের মালা, কণ্ঠের তাপে ফুটিয়া উঠিবে সাঁঝে, দূরে থাকিতেই গোপন গন্ধ ঢালা, সুখ সংবাদ মেলিবে হৃদয় মাঝে। এই সুযোগেতে একটুকু দিই খোঁটা, আমারই দোয়া সে ছোট্ট চুনির দুল, রক্তে জমানো যেন অশ্রুর ফোঁটা, কতদিন সেটা পরিতে করেছ ভুল। আর একটা কথা বলে রাখি এইখানে, কাব্যে সে কথা হবে না মানানসই, সুর দিয়ে সেটা গাহিব না কোনো গানে, তুচ্ছ শোনাবে তবু সে তুচ্ছ কই, একালে চলে না সোনার প্রদীপ আনা, সোনার বিনাও নহে আয়ত্তগত, বেতের ডালায় রেশমি রুমাল টানা, অরুণ বরণ আমেন গোটা কত, গদ্য জাতীয় ভোজ্যও কিছু দিও, পদ্যে তাদের মিল খুঁজে পাওয়া দায়, তা হোক তবুও লেখকের তারা প্রিয়, যেন বাসনার সেরা বাসা রসনায়। ওই দেখো ওটা আধুনিকতার ভূত, মুখেতে যোগায় স্থূলতার জয় ভাষা, জানি অমরার পথহারা কোনো দূত, জঠর গুহায় নাহি করে যাওয়া আশা, তথাপি স্পষ্ট বলিতে নাহি তো দোষ, যে কথা কবির গভীর মনের কথা, উদর বিভাগে দৈহিক পরিতোষ, সঙ্গী জোটায় মানসিক মধুরতা, শোভন হাতের সন্দেশ পান্তুয়া, মাছ মাংসের পোলাও ইত্যাদিও, যবে দেখা দেয় সেবা মাধুর্যে ছোঁয়া, তখন সে হয় কি অনির্বচনীয়, বুঝি অনুমানে চোখে কৌতুক ঝলে, ভাবিছ বসিয়া সহাস ওষ্ঠা ধরা, এ সমস্তই কবিতার কৌশলে মৃদু সংকেতে মোটা ফরমাস করা। আচ্ছা না হয় ইঙ্গিত শুনে হেসো, বরদানে দেবী না হয় হইবে বাম, খালি হাতে যদি আসো তবে তাই এসো, সে দুটি হাতেরও কিছু কম নহে দাম। সেই কথা ভালো, তুমি চলে এসো একা, বাতাসে তোমার আভাস যেন গো থাকে, স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা, সন্ধ্যা তারাটি শিরিশ ডালের ফাঁকে, তারপরে যদি ফিরে যাও ধীরে ধীরে, ভুলে ফেলে যেও তোমার জুথির মালা, ইমন বাজিবে বক্ষের শিরে শিরে, তারপরে হবে কাব্য লেখার পালা। যত লিখে যাই ততই ভাবনা আসে, লেফাফার পরে কার নাম দিতে হবে, মনে মনে ভাবি গভীর দীর্ঘশ্বাসে, কোন দূর যুগে তারিখ ইহার কবে, মনে ছবি আসে ঝিকিমিকি বেলা হলো, বাগানের ঘাটে গাধুয়েছ তাড়াতাড়ি, কচি মুখখানি বয়স তখন ষোলো, তনুদেহখানি ঘেরিয়াছে দূরে শাড়ি, কুমকুম ফোঁটা ভুরু সঙ্গমে কিবা, শ্বেত করবীর গুচ্ছ কর্ণ মূলে, পিছন হইতে দেখিনু কোমল গ্রীবা, লোভন হয়েছে রেশম চিকন চুলে, তাম্র থালায় গোড়ে মালাখানি গেঁথে, সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে, কার কথা ভেবে বসে আছো জানি নাকি, আজ এই চিঠি লিখেছে তো সেই কবি, গধূলির ছায়া ঘনায় বিজন ঘরে, দেয়ালে ঝুলিছে সেদিনের ছায়া ছবি, শব্দটি নেই ঘড়ি টিক টিক করে। ওই তো তোমার হিসেবের ছেঁড়া পাতা, দেরাজের কোণে পড়ে আছে আধুলিটি, কতদিন হলো গিয়েছ ভাবিব না তা, শুধু রচি বসে নিমন্ত্রণের চিঠি। মনে আসে তুমি পূব জানালার ধারে, পশমের গুটি কোলে নিয়ে আছো বসে, উৎসুক চোখে বুঝি আশা করো কারে, আলগা আঁচল মাটিতে পড়েছে খসে, অর্ধেক ছাদে রৌদ্র নেমেছে বেঁকে, বাকি অর্ধেক ছায়াখানি দিয়ে ছাওয়া, পাঁচিলের গায়ে চিনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া। এ চিঠির নেই জবাব দেবার দায়, আপাতত এটা দেরাজে দিলেম রেখে, পারো যদি এসো শব্দবিহীন পায়ে, চোখ টিপে ধরো হঠাৎ পিছন থেকে, আকাশে চুলের গন্ধটি দিও পাতি, এনো সচকিত কাকনের রিন রিন, আনিও মধুর স্বপ্ন সঘন রাতি, আনিও গভীর আলস্য ঘন দিন, তোমাতে আমাতে মিলিত নিবিড় একা, স্থির আনন্দ মৌন মাধুরী ধারা, মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা, তব করতল মোর করতলে হারা।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

বন্ধু প্রবাসীমান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। আর বন্ধু, কিছুক্ষণ আগে যেটা আপনাদেরকে বলছিলাম যে হ্যাঁ, বসন্তকাল যতটা শোভাময় ততটা হয়তো ফলবন্ত নয়। গ্রীষ্মকালে ফলের যে প্রাচুর্য থাকে তার প্রস্তুতি পাঠ কিন্তু শুরু হয় এই বসন্তকালে। এই সময়কার ফলের মধ্যে ফুটি, তরমুজ, খরমুজ, ডাব এইসব তো প্রধান। প্রকৃতির বুকে বসন্ত আসে ফুলের সৌন্দর্য ও সৌরভ নিয়ে। বসন্তের অপূর্ব ফুল সম্ভার কিন্তু যেই কোনো জায়গার মানে চিরশ্যামল প্রকৃতিকে সৌন্দর্য ও ঐশ্বর্যে ঝলমল করে তোলে। আরও কথা বসন্তকাল নিয়ে অবশ্যই গানের ওপারে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো

0: বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মান অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর হ্যাঁ, কিছুক্ষণ আগেই আমরা কিন্তু কথা বলছিলাম বসন্তকাল নিয়ে। বন্ধু, বসন্তকালে যেরকম আপনাদেরকে বললাম যে বিভিন্ন রকমের ফুল ফোটে, মানে গাছে গাছে আমরা কিন্তু বিভিন্ন রকমের বিচিত্র রকমের ফুল দেখতে পাই, যেমন গোলাপ, শিমুল, অশোক, পলাশ, কৃষ্ণচূড়া। আর এই ফুলগুলো কিন্তু বলতে গেলে বসন্তকালকে আরও বেশি প্রাণময় আর আনন্দময় করে দেয়। এছাড়া বসন্তকালে কিন্তু আমের মুকুলের গন্ধে আমরা কিন্তু মানে খুবই খুশি হয়ে যাই, কারণ হচ্ছে যে আম খেতে আমরা সকলেই ভালোবাসি, আর সেই জন্য আমের মুকুলের গন্ধে যখন মম করে সারা সারা জায়গা, সারা আশপাশ, তখন আমরা বুঝতে পারি যে কিছুদিন পরে কিন্তু সেই আমটা হবে আর আমরা কিন্তু সেই আম খেতে পারবো।
1: না

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: রৌদ্রের গান এখানে, সূর্য ছড়ায় অকৃপণ, দুহাতে তীব্র সোনার মতন মদ, যে সোনার মদ পান করে ধান ক্ষেত, দিকে দিকে তার গড়ে তোলে জনপদ। ভারতী তোমার লাবণ্য দেহ ঢাকে, রৌদ্র তোমায় পরায় সোনার হার, সূর্য তোমার শুকায় সবুজ চুল, প্রেয়সী তোমার কত না অহংকার। সারাটা বছর সূর্য এখানে বাঁধা, রোদে ঝলসায় মৌন পাহাড় কোনো, অবাধ রৌদ্রে তীব্র দহন ভরা, রৌদ্রে জ্বলুক তোমার আমার মনো। বিদেশকে আজ ডাকো রৌদ্রের ভোজে, মুঠো মুঠো দাও কোষাগার ভরা সোনা, প্রান্তর বন ঝলমল করে রোদে, কি মধুর আহা রৌদ্রে প্রহর গোনা। রৌদ্রে কঠিন ইস্পাত উজ্জ্বল, ঝকমক করে ইশারা যে তার বুকে, শূন্য নীরব মাঠে রৌদ্রের প্রজা, স্তব করে জানি সূর্যের সম্মুখে। পথিক বিরল রাজপথে সূর্যের প্রতিনিধি হাঁকে আসন্ন কলরব, মধ্যাহ্নের কঠোর ধ্যানের শেষে জানি আছে এক নির্ভয় উৎসব। তাই তো এখানে সূর্য তারায় রাত, প্রেয়সী তুমি কি মেঘ ভয়ে আজ ভীত, কৌতুক ছলে এ মেঘ দেখায় ভয়, এ ক্ষণিক মেঘ কেটে যাবে নিশ্চিত। সূর্য তোমায় আজকে এখানে ডাকি, দুর্বল মন দুর্বলতর কায়া, আমি যে পুরনো অচল দিঘির জল, আমার এ বুকে জাগাও প্রতিচ্ছায়া।
2: হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, বসন্ত ঋতু কিন্তু সব দিক থেকে জনজীবনের জন্য নিরাপদ সময়। এই সময় কিন্তু খোলা আকাশের নিচে রাত কাটানো যায়, লেপ কাঁথা ছাড়া শোয়া যায়, আর সেখানে খুশি মনে শোয়া যায়। প্রকৃতির কাছে এই নিরাপত্তা পেয়ে কিন্তু মানুষ বিভিন্ন প্রকার অনুষ্ঠানের আয়োজনও করে। এই সময় বিভিন্ন জায়গায় বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে বৌভাতের আয়োজন, এছাড়া বিভিন্ন রকমের মেলাও কিন্তু এই সময় হয়, আর তার ফলে কিন্তু প্রত্যেকটা মানুষ এই আনন্দের উন্মাদনায় মেতে ওঠে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে বসন্তকাল কিন্তু তার স্থায়িত্বকাল কিন্তু খুবই কম সময়ের, এই জন্য বসন্তকাল যখন আসে সঙ্গে সঙ্গে শেষও হয়ে যায়।
3: তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফল গুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে, সোনার বরণ ফল খসিয়া পড়ে, কহিনু ধুলায় লোটে মোর যত অর্ঘ্য, তব কর তলে যেন পায়ে তার স্বর্গ। হায় রে, তখন মনে দ্বন্দ্ব ছিল। তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানু বিনা, তারার আলোক সাথে মিলি মোর চিত্ত, ঝংকৃত তারে তারে করেছিল নৃত্য, তোমার হৃদয় নিষ্পন্দ ছিল। তন্দ্রাবিহীন নিড়ে ব্যাকুল পাখি, হারায় কাহারে বৃথা মরিল ডাকি, প্রহর অতীত হল কেটে গেল লগ্ন, একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন, তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল, কে বোঝে কাহার মন অবধ হইয়া, দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া, আশা ছিল কিছু বুঝি আছে অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত, বুঝিবা নুপুরে কিছু ছন্দ ছিল। উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হতে পড়িল খসি, বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ, স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল। তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখন আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

প্রবাসীমন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসীমন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

0: বন্ধু নমস্কার, আমি কৌশিক, আমি হাজির আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আজকের আমাদের গন্তব্য হল সাউথ আফ্রিকা।
1: সাউথ আফ্রিকার নামটা শুনলেই মনে আসে বিশাল দেহি আফ্রিকান লায়ন, মনে পড়ে যায় দ্য জায়ান্ট আফ্রিকান এলিফেন্টের ছবি, তাই তো? চলুন আজ আমরা যাই সেই দেশে যেখানে রয়েছে সৌন্দর্যের হাতছানি, অ্যাডভেঞ্চারের গন্ধ আর বিলাসিতার মেলবন্ধন। দেশটার পুরো নাম হলো রিপাবলিক অফ সাউথ আফ্রিকা। এর আয়তন হলো 4,71,444 স্কোয়ার মাইল। জানেন কি, একটা নয়, দুটো নয়, তিনটে রাজধানী রয়েছে এই দেশটার। এর এক্সিকিউটিভ রাজধানী হলো প্রিটোরিয়া, জুডিশিয়াল রাজধানী হলো ব্লুমফন্টেন এবং লেজিসলেটিভ রাজধানী হলো কেপ টাউন। এখানে আসার সব থেকে বেস্ট টাইম হলো মে থেকে সেপ্টেম্বর। অন্য সময় গ্রীষ্মের দিনে এখানে যেমন গরম, তেমনি শীতকালে রাতে বেশ ঠান্ডা, তাই সহনশীল তাপমাত্রা পাওয়া যায় একমাত্র মে থেকে সেপ্টেম্বর মাসেই। এখানকার কারেন্সি হলো সাউথ আফ্রিকান র‍্যান্ড, আর আজকের ডেটে $1 প্রায় 15.78 র‍্যান্ডের সমান। তাহলে চলুন আমরা ব্যাগ গোছাতে শুরু করে দিই, আর ততক্ষণ শুনে নিই পরপর কয়েকটা গান। আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। আজ আমার এই শোতে আপনাকে নিয়ে চলেছি সাউথ আফ্রিকা। আমাদের সফর আমরা শুরু করেছি কেপটাউন থেকে। কেপটাউন এয়ারপোর্ট হলো সাউথ আফ্রিকার সেকেন্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট, মূল শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। সাউথ আফ্রিকা একটা বিশাল বড় দেশ। মূল বা প্রধান ঘুরতে যাওয়ার মতন জায়গাগুলোকে নিয়ে গ্লোব আমাদের যে ভ্রমণসূচি বানিয়ে দিয়েছিল সেটা মোট 10 দিনের। দক্ষিণের সাদার্ন কেপ প্রভিন্সেস থেকে উত্তরের ক্রুগার ন্যাশনাল পার্ক সবটাই কভার করা হয়েছিল আমাদের এই সফরে। কেপ টাউনে হোটেলে পৌঁছে একটু রেস্ট আর পেট পুজো করেই আমরা বেরিয়ে পড়লাম শহরটা ঘুরতে। আজ সারা দিন আমরা আবিষ্কার করব এই শহরটাকে। আমাদের গাইড আর আমাদের গাড়ি দুটোই ছিল একদম এক নম্বর। এ ব্যাপারে অবশ্য সম্পূর্ণ কৃতিত্ব আমি গ্লোককেই দেব। আমরা বেরিয়ে একে একে দেখে নিলাম পার্লামেন্ট, দ্য ক্যাসল অফ গুড হোপ এবং দ্য ডিস্ট্রিক্ট 6 মিউজিয়াম। এখানকার পার্লামেন্ট হাউসটা অনেক ইতিহাসের সাক্ষী, তাই যারাই এই দেশটা ঘুরতে আসেন তারা প্রত্যেকেই এটা তাদের মাস্ট ভিজিটের মধ্যে রাখেন। 1885 সালে তৈরি এই আইকনিক বিল্ডিংটা দেখে বেশ ভালো লাগলো। এবছরই মানে 2022 সালের 2nd জানুয়ারি সকালে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রথমে 3rd ফ্লোর, তারপর বাকি দুটো তলাতে ছড়িয়ে পড়ে আগুন। সারা দিন অনেক চেষ্টার পর সে আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্পূর্ণ বিল্ডিংটার বিরাট ক্ষতি হয়ে যায়। এখনও বিল্ডিংটার রিপেয়ারিংয়ের কাজ চলছে। আমরা দেখব, ঘুরব, জানব সাউথ আফ্রিকাকে। তার আগে শুনে নেব কয়েকটা গান। ফিরে আসছি জাস্ট ব্রেকের পর গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ এসেছি আমরা সাউথ আফ্রিকা ঘুরতে। পার্লামেন্ট দেখে আমরা চললাম দ্য ক্যাসল অফ গুড হোপ দেখতে। সকাল 9টা থেকে দুপুর 3:30 পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে। 1652 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই শহরে তাদের একটা পোর্ট এবং বসতি স্থাপন করে, যেখানে বাণিজ্যের জন্য আসা জাহাজ এবং নাবিকরা বিশ্রাম নিতে পারে। ইউরোপ থেকে ইস্ট এশিয়ার স্পাইস ট্রেডের নিজেদের মনোপলি বজায় রাখতে এই শহরকে ডাচরা নিজেদের মতন করে সাজিয়ে তোলে। কিছুদিনের মধ্যেই 1666 সালে এই শহরের নিরাপত্তার প্রয়োজনে এই ফোর্টটা গড়ে তোলা হয়। গাইড বলল, প্রথমে নাকি মাটি আর বাঁশ দিয়ে বানানো হয়েছিল। এরপর 1664 সালে ব্রিটেন এবং নেদারল্যান্ডসের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে গোটা স্ট্রাকচারটা পাথর দিয়ে মজবুত করে তোলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পেন্টাগোনাল বিল্ডিংয়ের কিছুটা অংশ কারাগার হিসাবেও ব্যবহৃত হতো। টিকিট কেটে পায়ে পায়ে ঢুকে পড়লাম। এই পেন্টাগোনাল বিল্ডিংয়ের কিছুটা অংশ কারাগার হিসাবেও ব্যবহৃত হতো। টিকিট কেটে

লড়াইয়ের পর স্বাধীনতা পেয়েছে ঠিকই, কিন্তু আজও কলোনিয়াল দাসত্ব থেকে নিজেকে মানসিকভাবে মুক্ত করতে পারেনি। এটা অবশ্য সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। ছয়খানা হিস্টোরিক্যাল ফ্ল্যাগস উঠছে বাড়িটার উপরে। ক্রোনোলজিক্যালি অর্ডারে রাইট টু লেফটে রয়েছে দ্য প্রিন্সেস ফ্ল্যাগ, দ্য ফ্ল্যাগ অফ গ্রেট ব্রিটেন, দ্য ব্যাটেভিয়ান ফ্ল্যাগ, দ্য ফ্ল্যাগ অফ দি ইউনাইটেড কিংডম, দি ওল্ড সাউথ আফ্রিকান ফ্ল্যাগ এবং দি কারেন্ট সাউথ আফ্রিকান ফ্ল্যাগ। হয়তো এটা পুরনো ইতিহাসকে মনে রাখার প্রচেষ্টা। দুর্গের বিভিন্ন জায়গায় রয়েছে কামান, রোদ জল বৃষ্টিকে উপেক্ষা করে আজও যেন অতন্দ্র পাহারায় তারা অপেক্ষা করছে শত্রুর জাহাজে। এই দুর্গ কাম মিউজিয়াম দেখে যখন বেরোলাম, তখন আফ্রিকার আকাশে সূর্য ক্লান্ত হয়ে ঢলে পড়েছে। সন্ধ্যের সময় একটা দারুণ সুন্দর হাওয়া দেয় এই শহরে, আর সে হাওয়ায় রয়েছে সমুদ্রের গন্ধ। চলুন এখন আমরা শুনে নিই পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি আসছি, আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে এলাম আমি কৌশিক। আমাদের আজকের সফর সাউথ আফ্রিকা। আমরা ঘুরে বেড়াচ্ছি কেপটাউনের বিভিন্ন জায়গায়। পরের দিন আটলান্টিক মহাসাগরের বুক থেকে কখন যে সূর্য উঠে পড়েছে সেটা আমরা কেউ টের পাইনি। ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছিল। ব্রেকফাস্ট করে আজ আমরা যাচ্ছি কেপটাউনের অন্যতম আকর্ষণ টেবল মাউন্টেন দেখতে। আমাদের গাড়ি যখন পৌঁছালো টেবল মাউন্টেনের নিচে তখন প্রায় 10টা বেজে গেছে। নিচ থেকে উপরের দিকে তাকিয়ে বুঝতে পারলাম কেন একে টেবল মাউন্টেন বলা হয়। একদম একটা টেবিলের মতনই এই পাহাড়টার আকৃতি। বর্ষা এবং অন্যান্য সময় এ পাহাড়ের মাথা মেঘে পুরো ঢেকে থাকে। তখন এই মেঘকে এখানকার স্থানীয় মানুষরা আদর করে ক্লাউড টেবল ক্লথ বলে ডাকেন। এই পাহাড়ের উচ্চতা 3,563 ফিট এবং প্রায় 57 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। গাইড আমাদের জানালো প্রায় 2,200 রকমের প্রজাতির গাছ রয়েছে এই পাহাড়ে। 1,470 রকমের ফুল দেখা যায় এখানে। এ পাহাড়ের এক পাশে রয়েছে লায়ন্স হেড বা সিগন্যাল হিল, আর অন্য পাশে রয়েছে ডেভিলস পিক। আমরা তো পাহাড়ে ওঠার জন্য রেডি। দুরকমভাবে এই পাহাড়ে ওঠা যায়, এক ট্রেকিং করে অথবা কেবল কার করে। আমরা ঠিক করলাম যে কেবল কার করেই ওপরে উঠব, আর নামার সময় ট্রেক করে নামব। কেবল কারের টিকিট আমাদের আগে থেকেই অনলাইনে বুক করা ছিল, তাই আর লাইন দিতে হয়নি। এখানে টিকিটের মূল্য শুধু যাওয়ার আসার জন্য রিটার্ন অ্যারাউন্ড 360 র্যান্ড, আর ওয়ান ওয়ে 200 র্যান্ড। কেবল কারে বসলাম যখন, তখন নিচের দিকে তাকিয়ে দেখি বেশ লাইন পড়ে গেছে অলরেডি। আমাদের বেশিক্ষণ বসতে হলো না, কেবল কার আমাদের নিয়ে উঠতে শুরু করলো উপরের দিকে। 360 ডিগ্রির অপূর্ব ভিউ। সাদা মেঘের সারি দল বেঁধে পাহাড়ের কোলে যেন ভিড় করছে। একটু উপরে উঠতেই দেখি চোখের সামনে নীল অশান্ত আটলান্টিক মহাসাগর। ঢেউয়ের ফেনায় সেই নীলের মাঝে সাদা সাদা তুলো যেন ভেসে বেড়াচ্ছে। আমাদের এই সফর জারি থাকবে আপনার সাথে। হ্যাঁ, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কেবল কারে করে আমরা ধীরে ধীরে উঠছি টেবল মাউন্টেনের উপরে। সামনেই দিগন্ত বিস্তৃত আটলান্টিকের বুকে দেখি সেই অসাধারণ দ্বীপ রোবেন আইল্যান্ড। এই রোবেন আইল্যান্ডে নেলসন ম্যান্ডেলা বন্দী অবস্থায় ছিলেন প্রায় 2 দশক। আপনি কি জানেন, ম্যান্ডেলা প্রতিদিন এই টেবল পর্বতের দিকে তাকিয়ে তার নিজের দেশের কথা মনে করতেন আর ভাবতেন কিভাবে তার নিজ দেশের লোকেরা জাতিবাদ বর্ণবাদের কারণে তার কাছ থেকে তার পরিবার ও সময় সব কিছু কেড়ে নিয়েছে। তাই একদিন তিনি এই পর্বতের দিকে তাকিয়ে শপথ নিয়েছিলেন যে কারাগার থেকে বেরিয়ে তার দেশকে এই বর্ণবিদ্বেষ আর জাতিবাদ বিভাজন থেকে মুক্ত করবেন। তারপর ম্যান্ডেলার লড়াইয়ের কথা তো সারা বিশ্বই জানে। উপরে পৌঁছে সেখান থেকে বার্ডস আই ভিউতে পুরো শহরটা পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। কেবল কারে প্রায় 25 জন লোক একসাথে এখানে উঠে আসতে পারেন। এ পাহাড় পৃথিবীর অন্যতম প্রাচীন পর্বত। বিজ্ঞানীদের মতে এই টেবল মাউন্টেনের বয়স কম করে 260 মিলিয়ন ইয়ার্স। অবাক হয়ে ভাবছিলাম এ পাহাড় কত পুরানো আর কত পৃথিবীর সুপ্রাচীন ইতিহাসের সাক্ষী। চুনাপাথরের কিছু অতি পুরানো গুহা দেখতে গেলাম আমরা। গাইড আমাদের জানালো একটা দারুণ ইন্টারেস্টিং তথ্য, এই যে কেবল কার করে আমরা উঠছি সেই কেবল কারে একসময় এই পাহাড়ে উঠে এসেছিলেন স্যার এডমন্ড হিলারি, বার্নার্ড শ, রাজা সপ্তম জর্জের মতন ব্যক্তিত্বরা। প্যারিসে আইফেল টাওয়ারের যে গুরুত্ব, কেপটাউনে এই পাহাড়ের সেরকমই গুরুত্ব। একটা কথা এখানে বলে রাখা উচিত, এই পাহাড়ে আপনি যদি হাইকিং করে নামতে চান তাহলে কিন্তু আপনাকে নিজের ফিটনেসের উপর যথেষ্ট নজর রাখতে হবে, না হলে দুর্ঘটনা ঘটার চান্স অবশ্যই আছে। এই টেবল টপ থেকেই আমরা প্রাণ ভরে দেখতে থাকি প্রকৃতির অপরূপ রূপ। আর চট করে নিয়ে নিয়ে একটা ছোট্ট ব্রেক, আপনি শুনে নিন কয়েকটা সুন্দর আমার খুব প্রিয় গান, আর তারপর আবার ফিরে আসছি আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আমাদের এই স্বপ্নের ট্যুর সফল করবে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার +91 8100 136 126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট হল www.globeindia.in।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম আপনাদের সাথে সাউথ আফ্রিকা সফরে। ব্রেকের জাস্ট আগেই ঘুরে এসেছি আমরা সেই বিখ্যাত টেবল মাউন্টেন থেকে। আজ আমাদের স্বাগত জানাতে হাজির এখানকার কেপ ওয়াইনল্যান্ডস। হ্যাঁ, এই শহরের ওয়াইনের খ্যাতি জগৎজোড়া। আর আপনি যদি ওয়াইন প্রেমী না হন তাহলেও কোনো প্রবলেম নেই, এই টুয়ারে আমরা পাব রকমারি চিজ এবং চকলেটের মজা। ঠিক সকাল 9টার সময় আমাদের এই যাত্রা শুরু হয়েছিল। যেখান থেকে গাড়ি ছাড়লো আমাদের সেখানেই ছিল দুটো বিরাট বড় সাইজের ওশেন অ্যাকোয়ারিয়াম। তাতে ছোট ছোট শাক থেকে শুরু করে কত মাছ মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। এই টুয়ারটায় ওয়াইন এবং চকলেটের মজা আমরা পেলাম পার্লের রিবক্স ক্লব ওয়াইন স্টেটে। সবুজ পাহাড়ের ঢালে ছবির মতন সুন্দর এই ওয়াইন এস্টেট। এই জায়গাটা পছন্দ করার কারণ একটা দুটো নয়, অনেক। এখানে রয়েছে এক সুপার্ব আলফ্রেস্কো রেস্টুরেন্ট, রয়েছে পিজারিয়া, আরও আছে এদের সুবিখ্যাত রিবক্স ক্লব কফি। সামনেই রয়েছে বিরাট স্পেশিয়াস লন, যেটা দেখলেই মনটা একদম ভালো হয়ে যায়। এদের ওয়াইন মেকার রোলিনেস লটস আমাদের নিয়ে চলল ভিতরে। সেখানে গিয়ে দেখি বিরাট কর্মযজ্ঞ চলছে। অত্যাধুনিক যন্ত্রের থেকে বেরিয়ে আসা ওয়াইনের সাথে অসাধারণ সব অর্গ্যানিক ফ্লেভার ব্লেন্ডিং করে তৈরি হচ্ছে কত রকমের ওয়াইন। এখানে না আসলে এসব ওয়াইন সম্পর্কে জানতেই পারতাম না। রোলেনি নিজে আমাদের তার নতুন করা কিছু ব্লেন্ড দিল টেস্ট করতে। সত্যি কথা বলতে কি, এরকম নতুন টেস্টের ওয়াইন আমি আগে কখনো খাইনি। খুব ভালো লাগলো এখানকার সমস্ত কর্মচারীর ব্যবহার, কিভাবে অতিথি আপ্যায়ন বা হসপিটালিটি করতে হয় সেটা এদের থেকে শেখার আছে। দেখতে পেলাম আঙুরের ফার্ম থেকে কর্মচারীরা হাতে করে সব থেকে ভালো আঙুরগুলোকে তুলে তারপর একবার সেগুলোকে বেছে নিয়ে ফার্মেন্টেশনে পাঠাচ্ছে। সবারই এখন খিদে পেয়ে গেছে, আর সেটা বুঝতে পেরেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হলো এখানকার আলফ্রেস্কো রেস্টুরেন্টে। সাউথ আফ্রিকান সি ফুডের স্টার্টার, আর তারপর কন্টিনেন্টাল খাবার, তার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে রয়েছে এদের ওয়াইন। যারা ওয়াইন খাবেন না তাদের জন্য রয়েছে হট চকলেট বা ঠান্ডা সিরাপ। জানা গেল এই রেস্টুরেন্টের মেনু ডিজাইন করেছেন শেফ বেলিন্দা ফেরাস নিজে। সব রান্না প্রিপেয়ার করা হয়েছে ফ্রেশ লোকাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যার অধিকাংশই এই ফার্মেরই চাষ করা হয়। চলুন আমরা খেতে খেতে এখন শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপরে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লাঞ্চের পর আমরা আসলাম এখানকার অ্যাডভেঞ্চার স্পোর্টস সেকশনে। এখানে এসে দেখি ট্যুরিস্টদের মনোরঞ্জনের জন্য এলাহি ব্যবস্থা। এখানেই দেখা হয়ে গেল দুই বাঙালির সাথে, একজনের নাম মনিরুল শেখ আর আরেকজনের নাম অরণ্য দাস। মনিরুল ঢাকার ছেলে আর অরণ্য বাঁকুড়ার। আমি বাঙালি জানতে পেরে নিজেরাই এসে আমার সাথে আলাপ করল। কথায় কথায় ওদের কাছেই জানলাম যে ওরা এই ওয়াইনারিতে কাজ করে এবং প্রায় 10 বছর হয়ে গেল ওরা এখানেই আছে। ওরাই বলল যে 10 বছর আগে দুইজন দুই ভিন্ন দেশে যখন কাজের সন্ধানে ঘুরছে, সেই সময় কোনো এক এজেন্টকে ওরা ধরেছিল। তখন ওদের বয়স ছিল 19 বা 20। সেই এজেন্টরাই ওদের নিয়ে আসে এই সুদূর দক্ষিণ আফ্রিকায় এবং ওদের যোগ্যতা অনুযায়ী কাজ পায় এই ওয়াইনারিতে। এই বিদেশ বিভূতিতে এসে দুজন বাঙালি একে অপরকে আঁকড়ে ধরে আর সেই থেকেই দুজনের খুব বন্ধুত্ব হয়। আজ বহুদিন হলো ওরা দেশ ছাড়া, দেশে যেতে নাকি খুব ইচ্ছে করে ওদের। বছর পাঁচেক আগে একবার গিয়েছিল মাত্র 10 দিনের জন্য, আবারও যাওয়ার প্রয়োজন দুজনেরই, কিন্তু উপায় নেই। ছুটি পাবে কিন্তু অত খরচা করে দেশ থেকে ঘুরে আসার মতো সামর্থ্য এখনো হয়নি ওদের। দেশে বাবা মা ভাই বোন সবাই আছেন ওদের দুজনেরই। প্রতি মাসে নিয়মিত মানি ট্রান্সফারও করে ওরা। আর আজ বিজ্ঞানের আশীর্বাদে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রোজ বাড়ির সবার সাথে কথাও বলতে পারে এরা। কথাগুলো বলছিল মনিরুল আর অরণ্য। অনেকদিন পর তৃতীয় কারুর সাথে বাংলা বলতে পেরে ওদের কথা যেন আর থামছেই না। ওদের দুজনকে খুব ভালো করে অবজার্ভ করছিলাম আমি। এত হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও কত টান আজ মাতৃভূমির প্রতি। দুই ভিন্ন ধর্মের ভিন্ন দেশের দুটো তরতাজা ছেলের বন্ধুত্ব দেখে ভাবছিলাম, কই এরা তো একবারও ভাবে না যে তাদের দেশে সাম্প্রদায়িকতা কোন পর্যায়ে পৌঁছেছে। মন্দির ভেঙে মসজিদ বা মসজিদ ভেঙে মন্দির বানাতে ব্যস্ত যারা, তারা একবার দেখুক এদের বন্ধুত্ব। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে যারা তাদের ধর্মকে ব্যবহার করে, সেই মানুষগুলোর গালে সশব্দে থাপড় কষিয়ে এদের বন্ধুত্ব দেখিয়ে দিচ্ছে। পৃথিবীতে আজও মানুষ আছে। চলুন একটা ব্রেক নিয়ে নিই, শুনে নিই পরপর দুটো গান, ফিরে আসছি ঠিক ব্রেকের পর সাউথ আফ্রিকার আরও কিছু সুন্দর জায়গা নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

মনিরুল আর অরণ্যের বন্ধুত্ব আমায় বুঝিয়ে দিল যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, আস্তিক, নাস্তিক এসবের থেকে অনেক বড় হলো মনুষ্য ধর্ম। ওরাই আমায় নিয়ে গেল পার্ল অ্যাডভেঞ্চার ট্রেলের অফিসে। সেখান থেকে টিকিট কেটে শুরু করলাম আমরা হাইকিং। ওরাও চলল আমার সাথে। বাঙালি বলেই বোধহয় এই সুবিধাটা পেলাম আমি। এই ট্রেলটা ওদের প্রায় মুখস্থ। 5 কিলোমিটার লম্বা এই রাস্তায় কখনো চড়াই, আবার কখনো রাস্তা সোজা নেমে গেছে অনেক নিচে, কখনো হেঁটে, কখনো হাইকিং করে, আবার কখনো দৌড়ে আমরা তিনজন এই ট্রেলের শেষ পয়েন্টে যখন পৌঁছলাম তখন রীতিমতো ঘামছি আমি। এই ট্রেলটার পোশাকী নাম হল শাডোনে ট্রেল। এই অ্যাডভেঞ্চার ভরা ট্রেল কিন্তু এখানেই শেষ নয়। এরপর দেখি সামনেই আমাদের জন্য অপেক্ষা করছে একটা লাল রঙের এমটিভি। আবার বেড়ে গেল আমাদের উত্তেজনা। অ্যাড্রিনালিন রাশ কাকে বলে সেটা প্রতিটা বাঁকেই টের পাচ্ছিলাম আমরা। সরু পাহাড়ি পাথরের রাস্তা দিয়ে সজোরে যেভাবে আমাদের এমটিভি হেয়ারপিন বেন্ডগুলোকে অতিক্রম করছিল তাতে আমার হার্টের স্পিড অনেক গুণ বেড়ে যাচ্ছিল, সেটা খুব ভালোই বুঝতে পারছিলাম। পথে দেখলাম অনেকগুলো লিঙ্ক ট্রেলের রাস্তা রয়েছে যেগুলো দিয়ে অন্যান্য পর্যটকরাও আনন্দে চিৎকার করতে করতে এমটিভি নিয়ে নেমে আসছে। অনেকেই দেখলাম পাহাড়ের গায়ে ঝুলিয়ে রাখা দড়ি বেয়ে বেশ কসরত করে নামছে আর উঠছে। দুর্দান্ত ভিউ গোটা উপত্যকার। ওয়াইনারি জুড়ে লাল সবুজ আঙুরের চাষ, আর তার মাঝেই রঙিন একটা ফ্যাক্টরি, যেন প্রকৃতির ক্যানভাসে কোনো দক্ষ শিল্পী খুব যত্ন করে তুলি দিয়ে এঁকেছে। তিনজনে মিলে একটা বিশাল সাইজের পিৎজা খেলাম, আর তারপর ওদেরকে বিদায় দিয়ে আমি চললাম আর এক ইতিহাস বিখ্যাত স্থান দেখতে, দ্য কেপ অফ গুড হোপ। দক্ষিণ আফ্রিকার সব থেকে দক্ষিণে অবস্থিত সেই ইতিহাস খ্যাত জায়গা কেপ অফ গুড হোপ দেখার ইচ্ছা আমার বহুদিনের। হ্যাঁ, দেখবো, আমরা নিয়ে যাব আপনাকে জাস্ট একটা ব্রেকের পর। এখন শুনে নিই ব্যাক টু ব্যাক তিনটে গান, তারপর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক সঙ্গে নিয়ে গ্লোব ট্রটিং উইথ কৌশিক।

আজ আমরা এসেছি আফ্রিকা মহাদেশের একদম শেষ বিন্দুতে। এর নাম আমরা ছোটবেলা থেকেই অনেক পড়েছি, দ্য কেপ অফ গুড হোপ। কেপটাউন থেকে দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এখানে এসে গাড়ি থেকে নামা মাত্র আমাদের গাইড হ্যালো বলে এগিয়ে এলো। একগাল হাসি ওর মুখে সব সময়। জন কার্টার ওর পুরো নাম, তবে আমরা সারাদিন ওকে কার্টার বলেই ডেকেছি। আমি ভীষণ ঘুরতে ভালোবাসি, আর সেই সুবাদে পৃথিবীর অনেক নামি বা অফবিট স্পট ঘোরার সময় একটা সার সত্য বুঝে গেছি, একজন ভালো গাইড সাথে থাকা মানে আপনার ঘোরাটা 100% সফল। আর যদি আপনার গাইড ভালো না হয়, তাহলে যখন ফিরে আসবেন তখন মনে রয়ে যাবে অনেক আফসোস। আমার অধিকাংশ ট্যুরই করেছে গ্লোব অল ইন্ডিয়া, আর এদের ঠিক করে দেওয়া গাইড আজ পর্যন্ত আমায় এতটুকু হতাশ তো করেইনি, বরং কখনো কখনো মনে হয়েছে যে এতটা ভালো এবং বন্ধুবৎসল গাইড আমি কিন্তু আশা করিনি। কার্টার প্রথমেই আমার একটা ভুল ধারণাকে ভেঙে দিল। ওর কাছেই জানলাম যে কেপ অফ গুড হোপ নয়, এই মহাদেশের সব থেকে দক্ষিণে অবস্থিত জায়গাটার নাম হল কেপ আগুলহাস, যেটা কিনা এখান থেকে আরও 150 কিলোমিটার দক্ষিণ পূর্বে। সেখানেই এক পাশে রয়েছে ভারত মহাসাগর এবং অন্যদিকে আটলান্টিক মহাসাগর। দুই মহাসাগরের সেই মিলনস্থল নাকি অপূর্ব সুন্দর। সেখানেই উষ্ণ আগুলহাস কারেন্ট এসে মিশেছে বেঙ্গুয়েলা কারেন্টের সাথে। এ যেন গতকাল দেখে আসা মনিরুল আর অরণ্যের বন্ধুত্বের মতো। নিজের মনেই একটু হেসে উঠলাম আমি। মন ভরে এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে শুনে নি আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

কাটারের কথায় জানতে পারলাম যে এই সমস্ত অঞ্চলে সমুদ্র মোটেই শান্ত নয়, নিয়মিত সাংঘাতিক সব ঝড়ঝঞ্ঝা এখানে দেখতে পাওয়া যায়। তাই নাবিকরা খুব সাবধানে এইখান দিয়ে জাহাজকে পাশ করায়। 1488 সালে পর্তুগিজ এক্সপ্লোরার বার্তোলোমিও ডায়াস সর্বপ্রথম এখানকার মাটিতে পা দেন এবং সুদূর ইউরোপের সাথে এশিয়া এবং আফ্রিকার বাণিজ্যের পথ আবিষ্কার করেন। যদিও অনেক ঐতিহাসিকের মতে ফোনেশীয়রা এর বহু আগে থেকেই এশিয়া থেকে মশলা রপ্তানি করার জন্য এই পথ ব্যবহার করত। এখানে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ডায়াসের বাণিজ্য তরী, কোনো রকমের রক্ষা পায় তার জাহাজটা। তাই সেই সময় এই নতুন আবিষ্কার হওয়া ভূভাগটার নাম দেওয়া হয় কেপ ক্যাবোদাস টরমেন্টাস বা কেপ অফ স্টর্মস। পরে এই নাম পরিবর্তিত করে রাখা হয় কেপ অফ গুড হোপ। এখানকার স্থানীয় আদিবাসীদের নাম হল খৈ খৈ। সেই 1652 সালে ডাচরা এদেরকে হারিয়ে এই পুরো অঞ্চলটাই নিজেদের কব্জায় নিয়ে আসে। সেই সময় এখানকার সমুদ্রের লাইট হাউসের মাথায় উঠত নেদারল্যান্ডসের পতাকা। স্বাধীন এই দেশে আজ আর সেই পতাকাটা নেই, কিন্তু লাইট হাউসটা আজও দাঁড়িয়ে বহু পুরানো ইতিহাসের সাক্ষী হয়ে। কার্টার এক এক করে আমাদের সব দেখাচ্ছে আর গড় গড় করে বলে চলেছে এই সব কথা। তার মুখ থেকে হাসিটা কিন্তু এক সেকেন্ডের জন্য হারিয়ে যায়নি। 1497 সালে এখানেই এসেছিলেন ওয়াস্কো দা গামা। আমরা এখন চলেছি কেপ সাইমন্স টাউন দেখতে। এখানেই রয়েছে আফ্রিকান পেঙ্গুইনদের বিশাল উপনিবেশ। হ্যাঁ, ঠিক শুনেছেন, পেঙ্গুইন। সাউথ আফ্রিকাতে এসে পাহাড় দেখেছি, ঝর্ণা দেখেছি, মিউজিয়াম আর ওয়াইনারিও দেখেছি, আর এখন আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে চলছে পেঙ্গুইন দেখাতে। এতদিন তো জানতাম পেঙ্গুইন পাওয়া যায় দক্ষিণ মেরুতে, কিন্তু আজ আমরা পেঙ্গুইন দেখব আফ্রিকাতে। রাস্তাতেই দেখতে পেলাম দারুণ সুন্দর ব্যান্ট্রি বে। যেতে যেতেই দেখে নিলাম রাস্তার পাশেই ওয়েস্টার্ন স্লোপে দাঁড়িয়ে আছে দ্য ওয়ার্ল্ড ফেমাস লায়ন্স হেড মাউন্টেন। এরপর আমরা একে একে পেরিয়ে আসলাম ক্যাম্পস বে বিচ, হাউথ বে বিচ, চ্যাপম্যানস পিক আর নর্থওয়েক ফার্ম ভিলেজ। অবশেষে যখন এসে পৌঁছলাম বোল্ডার্স বিচে, তখন পুরো রাস্তার সিনিক বিউটি দেখে আমরা তো ভীষণ খুশি। এখানেই রয়েছে এন্ডেঞ্জার্ড আফ্রিকান পেঙ্গুইনদের কলোনি। রাস্তায় গাড়ি পার্ক করে আমরা বোর্ডওয়াক দিয়ে লাইন করে নেমে আসলাম বিচে। বিচে এসে দেখি কয়েকশো পেঙ্গুইন একসাথে খেলা করছে হলুদ সাদা বালিতে। কিছু আবার বসে রয়েছে দূরের পাথরগুলোর উপরে। যেহেতু এরা আজ লুপ্ত প্রায় বা এন্ডেঞ্জার্ড স্পিসিস, তাই এদের কলোনির খুব কাছে গিয়ে হিউম্যান ইন্টারাকশন করা একদম মানা। তবে বোর্ডওয়াক দিয়ে ওদের অনেকটাই কাছে যাওয়া যায়। যতটা সম্ভব কাছে গিয়ে ওই সুন্দর পেঙ্গুইনগুলোর অনেক ছবি তুললাম আমরা। অ্যাটলান্টিক মহাসাগরের দিকে তাকিয়ে দেখি জলের রং কেমন যেন কমলা আর নীল। পশ্চিম দিগন্তে যেখানে আকাশ আর অ্যাটলান্টিক একসাথে মিশেছে, সেখানেই সূর্য খুব দ্রুত ডুবে যাচ্ছে নিচের দিকে। পেঙ্গুইনের দলের মধ্যেও যেন ঘরে ফেরার তারা। যে পেঙ্গুইনগুলো একটু দূরে ছিল তারাও দুলতে দুলতে এগিয়ে আসছে ওদের বাসার দিকে। বুঝতেই পারেনি কখন সন্ধে হয়ে এসেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 6টা বাজে। এখন আমাদের ফিরতে হবে কেপ টাউনে। পেঙ্গুইনদের সাদা আর কালো রঙের উপর কমলা রঙের প্রতিফলন দেখতে দেখতেই আমরা এগিয়ে গেলাম আমাদের গাড়ির দিকে। আবার দেখা হবে বন্ধুরা পরের এপিসোডে। আমার এই প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই জানান। আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ভয়েস মেসেজ পাঠাতে পারেন আমার নাম্বার +91 833 505 2001। অবশ্যই কন্ট্যাক্ট করুন গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার +91
8100136126 অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। বাই বাই বন্ধুরা। আর আপনি কিন্তু কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
2: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে, আঁধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিচ্ছরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে।

0: চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মরমুখর ছায়া মাধবী বনের কত স্বপনের। তোমায় কি গিয়েছিল ভুলে, তুমি যে নিয়েছো ভাষা জীবনের মূলে তাই ভুল। অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু। ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসি রক্তে মোড় দিয়েছ যে দোলা। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, ন ছবি ন তুমি ছবি।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: Your IT estate is complex. Managing it shouldn't be. ITO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ITO Services, smarter IT management. etoservices.com
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম
2: ঘর আজ পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো
1: একেবারে
3: সহজ স্বচ্ছন্দে একটি জায়গা বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য ভাবনাটা খুবই সোজা শপিং করুন একটু খেয়ে নিন তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে অন দ্য গো খাবার ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই কলকাতা স্ট্রিট ফুড সঙ্গে আছে একটা সুন্দর টেরেস সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ মেনুতে আছে মোচা চপ বিটরুট চপ তেলে ভাজা কষা মাংস প্রন কাটলেট কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু ভাবনাটা সেই একটাই শপিং করুন খেয়ে নিন আবার শপিং এ ফিরে যান ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডনের মার্বেল আছে
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com বাঙালিয়ানার অন্যতম ঠিকানা

শুনছেন প্রবাসীমন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। শহরকেন্দ্রিক জীবনের আলেখ্য বারবার কিন্তু তার লেখার মাধ্যমে উঠে এসেছে, আর এই কারণেই তাকে কিন্তু আরবান লেখক বলে অনেকেই মনে করেন। তিনি কিন্তু 1982 সালে আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গবিভূষণ সহ নানান সম্মান কিন্তু পেয়ে এসেছেন।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: রেণুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন ২৫ টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে, শেয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার তাই মাঝে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তাঁর দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর, বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও, আঁঠি কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাঁশ আরো কত কি যে, ছাতার অবস্থা খানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার আপিসের সাজ, গোপীকান্ত গোঁসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া, শ্যাঁত শ্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অষাঢ়, দিন রাত মনে হয় কোন আধ মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ, মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে, দুর্বিষহ মাতালের প্রলাপের মতো, হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজছত্র, মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে, এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
2: মা বিয়ের আগে আমাকে বলেছিল, এমন কাউকে বিয়ে করবি যে তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে। কোনোদিন আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো?
3: হ্যাঁ, এরকম বড় বড় করে তাকিয়ে থাকো,
2: একটা সময় পরে শরীর থাকে না, আকর্ষণ থাকে না, যেটা থেকে যায় বন্ধুত্ব।

হেমন্ত, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, বছর ঘুরে কিন্তু এসেছে বসন্ত, প্রকৃতিতে তাই লেগেছে রঙের ছোঁয়া। দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া, কোকিলের কণ্ঠে আজ বসন্ত কিন্তু আমাদেরকে জানাচ্ছে যে আমরা কিন্তু সবাই আনন্দে আছি। ফুলে ফুলে ভ্রমরও করছে খেলা, গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। বুঝতেই পারছেন, আজকে প্রবাসী মন অনুষ্ঠানে কথা বলবো বসন্তকাল নিয়ে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেট.কম কে।

গানের পর আবার ফিরে এলাম প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে। আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, বসন্তের আগমনে প্রকৃতি তার জীর্ণতা মুছতে শুরু করে। শীতের পাতা ঝরা বৃক্ষগুলো এতদিন যেন বিগত যৌবনা বৃদ্ধার মতো দাঁড়িয়েছিল রিক্ত দেশে। বসন্ত এসে তাকে দান করে যৌবনের উন্মাদনা। মৃতপ্রায় ডালগুলোতে আসে নতুন পাতার আশীর্বাদ। শুকনো মাটির বুক ফেটে গজিয়ে ওঠে মসৃণ সুন্দর ঘাস। বসন্ত আসে পাখির আওয়াজ আর অপার সবুজের সমাহার নিয়ে। গ্রাম বাংলার প্রকৃতি এই সময় কিন্তু নবরূপে সজ্জিত হয়। গাছে গাছে নতুন কচি পাতা আর পুষ্পমঞ্জরির সমারোহ। চারিদিকে সবুজের ছড়াছড়ি। দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেতে সবুজের ঢেউ খেলে। পাতায় পাতায় আলোর নাচন। প্রকৃতি ভরে ওঠে এক অনুপম সৌন্দর্যে। রং বেরঙের ফুলে ফুলে ভরে যায় গাছগাছালি।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি, আপনার বন্ধু সুস্মিতা, নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানে কথা বলছি বসন্তকাল নিয়ে। বন্ধু, বসন্ত ঋতুতে ভ্রমরের গুঞ্জনে, কোকিলের কুহুতানে আর পাপিয়ার পিউ পিউ ডাকে কিন্তু চারিদিক মুখরিত হয়। সাজো সাজো রব পড়ে যায় প্রকৃতিতে, শেষ বিকালের গোলাপি ভাম মানে আলোতে মিলিয়ে যেতে না যেতেই আমরা দেখি দূর আকাশে সন্ধ্যা তারা। রাত নামে, আকাশে তখন লক্ষ তারার মেলা, তাই দেখে জোনাকিরাও কিন্তু তারা হতে চায়। আশ্চর্য সুন্দর বসন্ত রাতের দৃশ্য কিন্তু শুধু চোখেই জুড়ায় না, মনকেও কেড়ে নেয়। প্রকৃতি যেন নববধূর সাজে সজ্জিত হয়। প্রকৃতির এরূপ লাবণ্য মানব মনকে কিন্তু দোলা অবশ্যই দেয়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম প্রবাসীমান অনুষ্ঠান নিয়ে। আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শীতে ম্রিয়মাণ প্রকৃতি কিন্তু বসন্তের জাদুময়ী স্পর্শে হয়ে ওঠে প্রাণবন্ত। এই সময় আম, জাম, কাঁঠাল, লিচু প্রভৃতি গাছ কিন্তু মুকুলিত হয় এবং মুকুলের গন্ধে মৌমাছিরা ব্যাকুল হয়ে ওঠে। মৌমাছিরা সারাক্ষণ কিন্তু মধু সংগ্রহের কাজে ব্যস্ত থাকে, ফুলের বনে তারা কিন্তু ঘুরে বেড়ায়, আর অলিরা সেখানে গুনগুন করে। এদের গুঞ্জনে চারদিক কিন্তু মুখরিত হয়। প্রজাপতি তার রঙিন পাখা মেলে উড়ে বেড়ায় মনের সুখে। তবে বসন্ত যতটা বলতে গেলে শোভাময়, ততটা কিন্তু ফলবন্ত নয়। আরও কথা হবে বসন্তকাল নিয়ে, কিন্তু অবশ্যই গানের ওপারে।

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
3: মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রেয়সী অথবা প্রিয়ে, একালের দিনে শুধু বুঝি লেখে নাম, থাক সে কথায় লিখি বিনা নাম দিয়ে। তুমি দাবি করো কবিতা আমার কাছে, মিল মিলাইয়া দুরূহ ছন্দে লেখা, আমার কাব্য তোমার দুয়ারে যাচে, নম্র চোখের কম্প কাজল রেখা। সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয়, যে কোনো ছুতোয় চলে এসো মোর ডাকে, সময় ফুরলে আবার ফিরিয়া যেও, বসো মুখোমুখি যদি অবসর থাকে। গৌরবরণ তোমার চরণ মূলে, ফলসা বরণ শাড়িটি ঘেরিবে ভালো, বসন প্রান্ত সীমন্তে রেখো তুলে, কপল প্রান্তে সরু পাড় ঘন কালো, একগুচি চুল বায়ু উচ্ছ্বাসে কাঁপা, ললাটের ধারে থাকে যেন অশাসনে, দাহিন অলোকে একটি দোলন চাপা, দুলিয়া উঠুক গ্রীবাভঙ্গির শনে, বৈকালে গাঁথা যুথি মুকুলের মালা, কণ্ঠের তাপে ফুটিয়া উঠিবে সাঁঝে, দূরে থাকিতেই গোপন গন্ধ ঢালা, সুখ সংবাদ মেলিবে হৃদয় মাঝে। এই সুযোগেতে একটুকু দিই খোঁটা, আমারই দোয়া সে ছোট্ট চুনির দুল, রক্তে জমানো যেন অশ্রুর ফোঁটা, কতদিন সেটা পড়িতে করেছ ভুল। আর একটা কথা বলে রাখি এইখানে, কাব্যে সে কথা হবে না মানান সই, সুর দিয়ে সেটা গাহিব না কোনো গানে, তুচ্ছ শোনাবে তবু সে তুচ্ছ কই, একালে চলে না সোনার প্রদীপ আনা, সোনার বিনাও নহে আয়ত্তগত, বেতের ডালায় রেশমি রুমাল টানা, অরুণবরণ আমেন গোটা কত, গদ্য জাতীয় ভোজ্যও কিছু দিও, পদ্যে তাদের মিল খুঁজে পাওয়া দায়, তা হোক তবুও লেখকের তারা প্রিয়, যেন বাসনার সেরা বাসা রসনায়। ওই দেখো ওটা আধুনিকতার ভূত, মুখেতে যোগায় স্থূলতার জয় ভাষা, জানি অমরার পথহারা কোনো দূত, জঠর গুহায় নাহি করে যাওয়া আশা, তথাপি স্পষ্ট বলিতে নাহি তো দোষ, যে কথা কবির গভীর মনের কথা, উদর বিভাগে দৈহিক পরিতোষ, সঙ্গী জোটায় মানসিক মধুরতা, শোভন হাতের সন্দেশ পান্তুয়া, মাছ মাংসের পোলাও ইত্যাদিও, যবে দেখা দেয় সেবা মাধুর্যে ছোঁয়া, তখন সে হয় কি অনির্বচনীয়। বুঝি অনুমানে চোখে কৌতুক ঝলে, ভাবিছ বসিয়া সহাস ওষ্ঠা ধরা, এ সমস্তই কবিতার কৌশলে, মৃদু সংকেতে মোটা ফরমাস করা। আচ্ছা না হয় ইঙ্গিত শুনে হেসো, বরদানে দেবী না হয় হইবে বাম, খালি হাতে যদি আসো তবে তাই এসো, সে দুটি হাতেরও কিছু কম নহে দাম। সেই কথা ভালো, তুমি চলে এসো একা, বাতাসে তোমার আভাস যেন গো থাকে, স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা, সন্ধ্যা তারাটি শিরিষ ডালের ফাঁকে, তারপরে যদি ফিরে যাও ধীরে ধীরে, ভুলে ফেলে যেও তোমার যুথির মালা, ইমন বাজিবে বক্ষের শিরে শিরে, তারপরে হবে কাব্য লেখার পালা। যত লিখে যাই ততই ভাবনা আসে, লেফাফার পরে কার নাম দিতে হবে, মনে মনে ভাবি গভীর দীর্ঘশ্বাসে, কোন দূর যুগে তারিখ ইহার কবে, মনে ছবি আসে ঝিকিমিকি বেলা হল, বাগানের ঘাটে গাধুয়েছ তাড়াতাড়ি, কচি মুখখানি বয়স তখন ষোলো, তনু দেহখানি ঘেরিয়াছে দূরে শাড়ি, কুমকুম ফোঁটা ভুরু সঙ্গমে কিবা, শ্বেত করবীর গুচ্ছ কর্ণ মূলে, পিছন হইতে দেখিনু কোমল গ্রীবা, লোভন হয়েছে রেশম চিকন চুলে, তাম্র থালায় গোড়ে মালাখানি গেঁথে, সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে, কার কথা ভেবে বসে আছো জানি নাকি, আজ এই চিঠি লিখেছে তো সেই কবি, গধূলির ছায়া ঘনায় বিজন ঘরে, দেয়ালে ঝুলিছে সেদিনের ছায়া ছবি, শব্দটি নেই ঘড়ি টিক টিক করে, ওই তো তোমার হিসেবের ছেঁড়া পাতা, দেরাজের কোণে পড়ে আছে আধুলিটি, কতদিন হল গিয়েছো ভাবিব না তা, শুধু রচি বসে নিমন্ত্রণের চিঠি, মনে আসে তুমি পূব জানালার ধারে, পশমের গুটি কোলে নিয়ে আছো বসে, উৎসুক চোখে বুঝি আশা করো কারে, আলগা আঁচল মাটিতে পড়েছে খসে, অর্ধেক ছাদে রৌদ্র নেমেছে বেঁকে, বাকি অর্ধেক ছায়াখানি দিয়ে ছাওয়া, পাঁচিলের গায়ে চিনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া। এ চিঠির নেই জবাব দেবার দায়, আপাতত এটা দেরাজে দিলেম রেখে, পারো যদি এসো শব্দবিহীন পায়ে, চোখ টিপে ধরো হঠাৎ পিছন থেকে, আকাশে চুলের গন্ধটি দিও পাতি, এনো সচকিত কাতনের রিন রিন, আনিও মধুর স্বপ্ন সঘন রাতি, আনিও গভীর আলস্য ঘন দিন, তোমাতে আমাতে মিলিত নিবিড় একা, স্থির আনন্দ মৌন মাধুরী ধারা, মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা, তব করতল মোর করতলে হারা।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

আনন্দ প্রবাসীমান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। আর বন্ধু, কিছুক্ষণ আগে যেটা আপনাদেরকে বলছিলাম যে হ্যাঁ, বসন্তকাল যতটা শোভাময় ততটা হয়তো ফলবন্ত নয়। গ্রীষ্মকালে ফলের যে প্রাচুর্য থাকে তার প্রস্তুতি পাঠ কিন্তু শুরু হয় এই বসন্তকালে। এই সময়কার ফলের মধ্যে ফুটি, তরমুজ, খরমুজ, ডাব এইসব তো প্রধান। প্রকৃতির বুকে বসন্ত আসে ফুলের সৌন্দর্য ও সৌরভ নিয়ে। বসন্তের অপূর্ব ফুল সম্ভার কিন্তু যেই কোনো জায়গার মানে চিরশ্যামল প্রকৃতিকে সৌন্দর্য ও ঐশ্বর্যে ঝলমল করে তোলে। আরও কথা বসন্তকাল নিয়ে অবশ্যই গানের ওপারে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মান অনুষ্ঠান। সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর হ্যাঁ, কিছুক্ষণ আগেই আমরা কিন্তু কথা বলছিলাম বসন্তকাল নিয়ে। বন্ধু, বসন্তকালে যেরকম আপনাদেরকে বললাম যে বিভিন্ন রকমের ফুল ফোটে, মানে গাছে গাছে আমরা কিন্তু বিভিন্ন রকমের বিচিত্র রকমের ফুল দেখতে পাই, যেমন গোলাপ, শিমুল, অশোক, পলাশ, কৃষ্ণচূড়া। আর এই ফুলগুলো কিন্তু বলতে গেলে বসন্তকালকে আরও বেশি প্রাণময় আর আনন্দময় করে দেয়। এছাড়া বসন্তকালে কিন্তু আমের মুকুলের গন্ধে আমরা কিন্তু মানে খুবই খুশি হয়ে যাই, কারণ হচ্ছে যে আম খেতে আমরা সকলেই ভালোবাসি, আর সেই জন্য আমের মুকুলের গন্ধে যখন মম করে সারা সারা জায়গা, সারা আশপাশ, তখন আমরা বুঝতে পারি যে কিছুদিন পরে কিন্তু সেই আমটা হবে আর আমরা কিন্তু সেই আম খেতে পারবো।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: রৌদ্রের গান, এখানে সূর্য ছড়ায় অকৃপণ, দুহাতে তীব্র সোনার মতন মদ, যে সোনার মদ পান করে ধান ক্ষেত, দিকে দিকে তার গড়ে তোলে জনপদ। ভারতী, তোমার লাবণ্য দেহ ঢাকে, রৌদ্র তোমায় পরায় সোনার হার, সূর্য তোমার শুকায় সবুজ চুল, প্রেয়সী তোমার কত না অহংকার। সারাটা বছর সূর্য এখানে বাঁধা, রোদে ঝলসায় মৌন পাহাড় কোনো, অবাধ রৌদ্রে তীব্র দহন ভরা, রৌদ্রে জ্বলুক তোমার আমার মনো। বিদেশকে আজ ডাকো রৌদ্রের ভোজে, মুঠো মুঠো দাও কোষাগার ভরা সোনা, প্রান্তর বন ঝলমল করে রোদে, কি মধুর আহা রৌদ্রে প্রহর গোনা। রৌদ্রে কঠিন ইস্পাত উজ্জ্বল, ঝকমক করে ইশারা যে তার বুকে, শূন্য নীরব মাঠে রৌদ্রের প্রজা, স্তব করে জানি সূর্যের সম্মুখে। পথিক বিরল রাজপথে সূর্যের প্রতিনিধি হাঁকে আসন্ন কলরব, মধ্যাহ্নের কঠোর ধ্যানের শেষে জানি আছে এক নির্ভয় উৎসব। তাই তো এখানে সূর্য তারায় রাত, প্রেয়সী তুমি কি মেঘ ভয়ে আজ ভীত, কৌতুক ছলে এ মেঘ দেখায় ভয়, এ ক্ষণিক মেঘ কেটে যাবে নিশ্চিত। সূর্য তোমায় আজকে এখানে ডাকি, দুর্বল মন দুর্বলতর কায়া, আমি যে পুরনো অচল দিঘির জল, আমার এ বুকে জাগাও প্রতিচ্ছায়া।
2: হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, বসন্ত ঋতু কিন্তু সব দিক থেকে জনজীবনের জন্য নিরাপদ সময়। এই সময় কিন্তু খোলা আকাশের নিচে রাত কাটানো যায়, লেপ কাঁথা ছাড়া শোয়া যায়, আর সেখানে খুশি মনে শোয়া যায়। প্রকৃতির কাছে এই নিরাপত্তা পেয়ে কিন্তু মানুষ বিভিন্ন প্রকার অনুষ্ঠানের আয়োজনও করে। এই সময় বিভিন্ন জায়গায় বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে বৌভাতের আয়োজন, এছাড়া বিভিন্ন রকমের মেলাও কিন্তু এই সময় হয়, আর তার ফলে কিন্তু প্রত্যেকটা মানুষ এই আনন্দের উন্মাদনায় মেতে ওঠে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে বসন্তকাল কিন্তু তার স্থায়িত্বকাল কিন্তু খুবই কম সময়ের, এই জন্য বসন্তকাল যখন আসে সঙ্গে সঙ্গে শেষও হয়ে যায়।
3: তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফল গুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে, সোনার বরণ ফল খসিয়া পড়ে, কহিনু ধুলায় লোটে মোর যত অর্ঘ্য, তব কর তলে যেন পায়ে তার স্বর্গ। হায় রে, তখন মনে দ্বন্দ্ব ছিল। তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানু বিনা, তারার আলোক সাথে মিলি মোর চিত্ত, ঝংকৃত তারে তারে করেছিল নৃত্য, তোমার হৃদয় নিষ্পন্দ ছিল। তন্দ্রাবিহীন নিড়ে ব্যাকুল পাখি, হারায় কাহারে বৃথা মরিল ডাকি, প্রহর অতীত হল কেটে গেল লগ্ন, একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন, তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল, কে বোঝে কাহার মন অবধ হইয়া, দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া, আশা ছিল কিছু বুঝি আছে অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত, বুঝিবা নুপুরে কিছু ছন্দ ছিল। উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হতে পড়িল খসি, বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ, স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল, তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখন আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিল অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো prabasimon@radiobanglanet.com, prabasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

0: বন্ধু নমস্কার, আমি কৌশিক, আমি হাজির আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আজকের আমাদের গন্তব্য হলো সাউথ আফ্রিকা।
1: সাউথ আফ্রিকার নামটা শুনলেই মনে আসে বিশাল দেহি আফ্রিকান লায়ন, মনে পড়ে যায় দ্য জায়ান্ট আফ্রিকান এলিফেন্টের ছবি, তাই তো? চলুন আজ আমরা যাই সেই দেশে যেখানে রয়েছে সৌন্দর্যের হাতছানি, অ্যাডভেঞ্চারের গন্ধ আর বিলাসিতার মেলবন্ধন। দেশটার পুরো নাম হল রিপাবলিক অফ সাউথ আফ্রিকা। এর আয়তন হল 4,71,444 স্কোয়ার মাইল। জানেন কি, একটা নয়, দুটো নয়, তিনটে রাজধানী রয়েছে এই দেশটার। এর এক্সিকিউটিভ রাজধানী হল প্রিটোরিয়া, জুডিশিয়াল রাজধানী হল ব্লুমফন্টেন এবং লেজিসলেটিভ রাজধানী হল কেপ টাউন। এখানে আসার সব থেকে বেস্ট টাইম হল মে থেকে সেপ্টেম্বর। অন্য সময় গ্রীষ্মের দিনে এখানে যেমন গরম, তেমনি শীতকালে রাতে বেশ ঠান্ডা, তাই সহনশীল তাপমাত্রা পাওয়া যায় একমাত্র মে থেকে সেপ্টেম্বর মাসেই। এখানকার কারেন্সি হল সাউথ আফ্রিকান র্যান্ড, আর আজকের ডেটে $1 প্রায় 15.78 র্যান্ডের সমান। তাহলে চলুন আমরা ব্যাগ গোছাতে শুরু করে দিই, আর ততক্ষণ শুনে নিই পরপর কয়েকটা গান। আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। আজ আমার এই শোতে আপনাকে নিয়ে চলেছি সাউথ আফ্রিকা। আমাদের সফর আমরা শুরু করেছি কেপটাউন থেকে। কেপটাউন এয়ারপোর্ট হলো সাউথ আফ্রিকার সেকেন্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট, মূল শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। সাউথ আফ্রিকা একটা বিশাল বড় দেশ। মূল বা প্রধান ঘুরতে যাওয়ার মতন জায়গাগুলোকে নিয়ে গ্লোব আমাদের যে ভ্রমণসূচি বানিয়ে দিয়েছিল সেটা মোট 10 দিনের। দক্ষিণের সাদার্ন কেপ প্রভিন্সেস থেকে উত্তরের ক্রুগার ন্যাশনাল পার্ক সবটাই কভার করা হয়েছিল আমাদের এই সফরে। কেপ টাউনে হোটেলে পৌঁছে একটু রেস্ট আর পেট পুজো করেই আমরা বেরিয়ে পড়লাম শহরটা ঘুরতে। আজ সারা দিন আমরা আবিষ্কার করব এই শহরটাকে। আমাদের গাইড আর আমাদের গাড়ি দুটোই ছিল একদম 1 নম্বর। এ ব্যাপারে অবশ্য সম্পূর্ণ কৃতিত্ব আমি গ্লোককেই দেব। আমরা বেরিয়ে একে একে দেখে নিলাম পার্লামেন্ট, দ্য ক্যাসল অফ গুড হোপ এবং দ্য ডিস্ট্রিক্ট 6 মিউজিয়াম। এখানকার পার্লামেন্ট হাউসটা অনেক ইতিহাসের সাক্ষী, তাই যারাই এই দেশটা ঘুরতে আসেন তারা প্রত্যেকেই এটা তাদের মাস্ট ভিজিটের মধ্যে রাখেন। 1885 সালে তৈরি এই আইকনিক বিল্ডিংটা দেখে বেশ ভালো লাগলো। এবছরই মানে 2022 সালের 2nd জানুয়ারি সকালে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রথমে 3rd ফ্লোর, তারপর বাকি দুটো তলাতে ছড়িয়ে পড়ে আগুন। সারা দিন অনেক চেষ্টার পর সে আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্পূর্ণ বিল্ডিংটার বিরাট ক্ষতি হয়ে যায়। এখনও বিল্ডিংটার রিপেয়ারিংয়ের কাজ চলছে। আমরা দেখব, ঘুরব, জানব সাউথ আফ্রিকাকে। তার আগে শুনে নেব কয়েকটা গান। ফিরে আসছি জাস্ট ব্রেকের পর গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ এসেছি আমরা সাউথ আফ্রিকা ঘুরতে। পার্লামেন্ট দেখে আমরা চললাম দ্য ক্যাসল অফ গুড হোপ দেখতে। সকাল 9টা থেকে দুপুর 3:30 পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে। 1652 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই শহরে তাদের একটা পোর্ট এবং বসতি স্থাপন করে, যেখানে বাণিজ্যের জন্য আসা জাহাজ এবং নাবিকরা বিশ্রাম নিতে পারেন। ইউরোপ থেকে ইস্ট এশিয়ার স্পাইস ট্রেডের নিজেদের মনোপলি বজায় রাখতে এই শহরকে ডাচরা নিজেদের মতন করে সাজিয়ে তোলে। কিছুদিনের মধ্যেই 1666 সালে এই শহরের নিরাপত্তার প্রয়োজনে এই ফোর্টটা গড়ে তোলা হয়। গাইড বলল প্রথমে নাকি মাটি আর বাঁশ দিয়ে বানানো হয়েছিল। এরপর 1664 সালে ব্রিটেন এবং নেদারল্যান্ডসের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে গোটা স্ট্রাকচারটা পাথর দিয়ে মজবুত করে তোলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পেন্টাগোনাল বিল্ডিংয়ের কিছুটা অংশ কারাগার হিসাবেও ব্যবহৃত হতো। টিকিট কেটে পায়ে পায়ে ঢুকে পড়লাম ক্যাসল অফ গুড হোপের ভিতরে। অন্যান্য মিউজিয়ামের মতোই শুরুতে বিভিন্ন কাচের শোকেস, সেখানে রাখা হয়েছে পুরনো দিনের নথি, মুদ্রা, যুদ্ধের সময় ব্যবহৃত যন্ত্র, ডাচ নাবিকদের ব্যবহার করা কম্পাস, স্যাক্সটন এবং জাহাজের বিভিন্ন যন্ত্রাংশ। আশ্চর্য হয়ে গেলাম এটা দেখে যে সাউথ আফ্রিকা দেশটা অনেক লড়াইয়ের পর স্বাধীনতা পেয়েছে ঠিকই, কিন্তু আজও কলোনিয়াল দাসত্ব থেকে নিজেকে মানসিকভাবে মুক্ত করতে পারেনি। এটা অবশ্য সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। 6 হিস্টোরিক্যাল ফ্ল্যাগস উঠছে বাড়িটার উপরে। ক্রোনোলজিক্যালি অর্ডারে রাইট টু লেফটে রয়েছে দ্য প্রিন্সেস ফ্ল্যাগ, দ্য ফ্ল্যাগ অফ গ্রেট ব্রিটেন, দ্য ব্যাটেভিয়ান ফ্ল্যাগ, দ্য ফ্ল্যাগ অফ দি ইউনাইটেড কিংডম, দি ওল্ড সাউথ আফ্রিকান ফ্ল্যাগ এবং দি কারেন্ট সাউথ আফ্রিকান ফ্ল্যাগ। হয়তো এটা পুরনো ইতিহাসকে মনে রাখার প্রচেষ্টা। দুর্গের বিভিন্ন জায়গায় রয়েছে কামান। রোদ, জল, বৃষ্টিকে উপেক্ষা করে আজও যেন অতন্দ্র পাহারায় তারা অপেক্ষা করছে শত্রুর জাহাজে। এই দুর্গ কাম মিউজিয়াম দেখে যখন বেরোলাম, তখন আফ্রিকার আকাশে সূর্য ক্লান্ত হয়ে ঢলে পড়েছে। সন্ধ্যের সময় একটা দারুণ সুন্দর হাওয়া দেয় এই শহরে, আর সে হাওয়ায় রয়েছে সমুদ্রের গন্ধ। চলুন এখন আমরা শুনে নিই পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি আসছি, আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thanks.

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে এলাম আমি কৌশিক। আমাদের আজকের সফর সাউথ আফ্রিকা। আমরা ঘুরে বেড়াচ্ছি কেপটাউনের বিভিন্ন জায়গায়। পরের দিন আটলান্টিক মহাসাগরের বুক থেকে কখন যে সূর্য উঠে পড়েছে সেটা আমরা কেউ টের পাইনি। ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছিল। ব্রেকফাস্ট করে আজ আমরা যাচ্ছি কেপটাউনের অন্যতম আকর্ষণ টেবল মাউন্টেন দেখতে। আমাদের গাড়ি যখন পৌঁছালো টেবল মাউন্টেনের নিচে তখন প্রায় 10টা বেজে গেছে। নিচ থেকে উপরের দিকে তাকিয়ে বুঝতে পারলাম কেন একে টেবল মাউন্টেন বলা হয়। একদম একটা টেবিলের মতনই এই পাহাড়টার আকৃতি। বর্ষা এবং অন্যান্য সময় এ পাহাড়ের মাথা মেঘে পুরো ঢেকে থাকে। তখন এই মেঘকে এখানকার স্থানীয় মানুষরা আদর করে ক্লাউড টেবল ক্লথ বলে ডাকেন। এই পাহাড়ের উচ্চতা 3,563 ফিট এবং প্রায় 57 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। গাইড আমাদের জানালো প্রায় 2,200 রকমের প্রজাতির গাছ রয়েছে এই পাহাড়ে। 1,470 রকমের ফুল দেখা যায় এখানে। এ পাহাড়ের এক পাশে রয়েছে লায়ন্স হেড বা সিগন্যাল হিল, আর অন্য পাশে রয়েছে ডেভিলস পিক। আমরা তো পাহাড়ে ওঠার জন্য রেডি। দুরকমভাবে এই পাহাড়ে ওঠা যায়, এক ট্রেকিং করে অথবা কেবল কার করে। আমরা ঠিক করলাম যে কেবল কার করেই ওপরে উঠব, আর নামার সময় ট্রেক করে নামব। কেবল কারের টিকিট আমাদের আগে থেকেই অনলাইনে বুক করা ছিল, তাই আর লাইন দিতে হয়নি। এখানে টিকিটের মূল্য শুধু যাওয়ার আসার জন্য রিটার্ন অ্যারাউন্ড 360 র্যান্ড, আর ওয়ান ওয়ে 200 র্যান্ড। কেবল কারে বসলাম যখন তখন নিচের দিকে তাকিয়ে দেখি বেশ লাইন পড়ে গেছে অলরেডি। আমাদের বেশিক্ষণ বসতে হলো না, কেবল কার আমাদের নিয়ে উঠতে শুরু করলো উপরের দিকে। 360 ডিগ্রির অপূর্ব ভিউ। সাদা মেঘের সারি দল বেঁধে পাহাড়ের কোলে যেন ভিড় করছে। একটু উপরে উঠতেই দেখি চোখের সামনে নীল অশান্ত আটলান্টিক মহাসাগর। ঢেউয়ের ফেনায় সেই নীলের মাঝে সাদা সাদা তুলো যেন ভেসে বেড়াচ্ছে। আমাদের এই সফর জারি থাকবে আপনার সাথে। হ্যাঁ, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কেবল কারে করে আমরা ধীরে ধীরে উঠছি টেবল মাউন্টেনের উপরে। সামনেই দিগন্ত বিস্তৃত আটলান্টিকের বুকে দেখি সেই অসাধারণ দ্বীপ রোবেন আইল্যান্ড। এই রোবেন আইল্যান্ডে নেলসন ম্যান্ডেলা বন্দী অবস্থায় ছিলেন প্রায় 2 দশক। আপনি কি জানেন, ম্যান্ডেলা প্রতিদিন এই টেবল পর্বতের দিকে তাকিয়ে তার নিজের দেশের কথা মনে করতেন আর ভাবতেন কিভাবে তার নিজ দেশের লোকেরা জাতিবাদ বর্ণবাদের কারণে তার কাছ থেকে তার পরিবার ও সময় সব কিছু কেড়ে নিয়েছে। তাই একদিন তিনি এই পর্বতের দিকে তাকিয়ে শপথ নিয়েছিলেন যে কারাগার থেকে বেরিয়ে তার দেশকে এই বর্ণবিদ্বেষ আর জাতিবাদ বিভাজন থেকে মুক্ত করবেন। তারপর ম্যান্ডেলার লড়াইয়ের কথা তো সারা বিশ্বই জানে। উপরে পৌঁছে সেখান থেকে বার্ডস আই ভিউতে পুরো শহরটা পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। কেবল কারে প্রায় 25 জন লোক একসাথে এখানে উঠে আসতে পারেন। এ পাহাড় পৃথিবীর অন্যতম প্রাচীন পর্বত। বিজ্ঞানীদের মতে এই টেবল মাউন্টেনের বয়স কম করে 260 মিলিয়ন ইয়ার্স। অবাক হয়ে ভাবছিলাম এ পাহাড় কত পুরানো আর কত পৃথিবীর সুপ্রাচীন ইতিহাসের সাক্ষী। চুনাপাথরের কিছু অতি পুরানো গুহা দেখতে গেলাম আমরা। গাইড আমাদের জানালো একটা দারুণ ইন্টারেস্টিং তথ্য, এই যে কেবল কার করে আমরা উঠছি সেই কেবল কারে এক সময় এই পাহাড়ে উঠে এসেছিলেন স্যার এডমন্ড হিলারি, বার্নার্ড শ, রাজা সপ্তম জর্জের মতন ব্যক্তিত্বরা। প্যারিসে আইফেল টাওয়ারের যে গুরুত্ব, কেপটাউনে এই পাহাড়ের সেরকমই গুরুত্ব। একটা কথা এখানে বলে রাখা উচিত, এই পাহাড়ে আপনি যদি হাইকিং করে নামতে চান তাহলে কিন্তু আপনাকে নিজের ফিটনেসের উপর যথেষ্ট নজর রাখতে হবে, না হলে দুর্ঘটনা ঘটার চান্স অবশ্যই আছে। এই টেবল টপ থেকেই আমরা প্রাণ ভরে দেখতে থাকি প্রকৃতির অপরূপ রূপ। আর চট করে নিয়ে নিয়ে একটা ছোট্ট ব্রেক, আপনি শুনে নিন কয়েকটা সুন্দর আমার খুব প্রিয় গান, আর তারপর আবার ফিরে আসছি আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আমাদের এই স্বপ্নের ট্যুর সফল করবে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার +91 8100 136 126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট হল www.globeindia.in।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম আপনাদের সাথে সাউথ আফ্রিকা সফরে। ব্রেকের জাস্ট আগেই ঘুরে এসেছি আমরা সেই বিখ্যাত টেবল মাউন্টেন থেকে। আজ আমাদের স্বাগত জানাতে হাজির এখানকার কেপ ওয়াইনল্যান্ডস। হ্যাঁ, এই শহরের ওয়াইনের খ্যাতি জগৎজোড়া। আর আপনি যদি ওয়াইন প্রেমী না হন তাহলেও কোনো প্রবলেম নেই, এই টুয়ারে আমরা পাব রকমারি চিজ এবং চকলেটের মজা। ঠিক সকাল 9টার সময় আমাদের এই যাত্রা শুরু হয়েছিল। যেখান থেকে গাড়ি ছাড়লো আমাদের সেখানেই ছিল দুটো বিরাট বড় সাইজের ওশান অ্যাকোয়ারিয়াম। তাতে ছোট ছোট শাক থেকে শুরু করে কত মাছ মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। এই টুয়ারটায় ওয়াইন এবং চকলেটের মজা আমরা পেলাম পার্লের রিবক্স ক্লব ওয়াইন স্টেটে। সবুজ পাহাড়ের ঢালে ছবির মতন সুন্দর এই ওয়াইন এস্টেট। এই জায়গাটা পছন্দ করার কারণ একটা দুটো নয়, অনেক। এখানে রয়েছে এক সুপার্ব আলফ্রেস্কো রেস্টুরেন্ট, রয়েছে পিজারিয়া, আরও আছে এদের সুবিখ্যাত রিবক্স ক্লব কফি। সামনেই রয়েছে বিরাট স্পেশিয়াস লন, যেটা দেখলেই মনটা একদম ভালো হয়ে যায়। এদের ওয়াইন মেকার রোলিনেস লটস আমাদের নিয়ে চলল ভিতরে। সেখানে গিয়ে দেখি বিরাট কর্মযজ্ঞ চলছে। অত্যাধুনিক যন্ত্রের থেকে বেরিয়ে আসা ওয়াইনের সাথে অসাধারণ সব অর্গ্যানিক ফ্লেভার ব্লেন্ডিং করে তৈরি হচ্ছে কত রকমের ওয়াইন। এখানে না আসলে এসব ওয়াইন সম্পর্কে জানতেই পারতাম না। রোলেনি নিজে আমাদের তার নতুন করা কিছু ব্লেন্ড দিল টেস্ট করতে। সত্যি কথা বলতে কি, এরকম নতুন টেস্টের ওয়াইন আমি আগে কখনো খাইনি। খুব ভালো লাগলো এখানকার সমস্ত কর্মচারীর ব্যবহার, কিভাবে অতিথি আপ্যায়ন বা হসপিটালিটি করতে হয় সেটা এদের থেকে শেখার আছে। দেখতে পেলাম আঙুরের ফার্ম থেকে কর্মচারীরা হাতে করে সব থেকে ভালো আঙুরগুলোকে তুলে তারপর একবার সেগুলোকে বেছে নিয়ে ফার্মেন্টেশনে পাঠাচ্ছে। সবারই এখন খিদে পেয়ে গেছে, আর সেটা বুঝতে পেরেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হলো এখানকার আলফ্রেস্কো রেস্টুরেন্টে। সাউথ আফ্রিকান সি ফুডের স্টার্টার, আর তারপর কন্টিনেন্টাল খাবার, তার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে রয়েছে এদের ওয়াইন। যারা ওয়াইন খাবেন না তাদের জন্য রয়েছে হট চকলেট বা ঠান্ডা সিরাপ। জানা গেল এই রেস্টুরেন্টের মেনু ডিজাইন করেছেন শেফ বেলিন্দা ফেরাস নিজে। সব রান্না প্রিপেয়ার করা হয়েছে ফ্রেশ লোকাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যার অধিকাংশই এই ফার্মেরই চাষ করা হয়। চলুন আমরা খেতে খেতে এখন শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপরে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লাঞ্চের পর আমরা আসলাম এখানকার অ্যাডভেঞ্চার স্পোর্টস সেকশনে। এখানে এসে দেখি ট্যুরিস্টদের মনোরঞ্জনের জন্য এলাহি ব্যবস্থা। এখানেই দেখা হয়ে গেল দুই বাঙালির সাথে, একজনের নাম মনিরুল শেখ আর আরেকজনের নাম অরণ্য দাস। মনিরুল ঢাকার ছেলে আর অরণ্য বাঁকুড়ার। আমি বাঙালি জানতে পেরে নিজেরাই এসে আমার সাথে আলাপ করল। কথায় কথায় ওদের কাছেই জানলাম যে ওরা এই ওয়াইনারিতে কাজ করে এবং প্রায় 10 বছর হয়ে গেল ওরা এখানেই আছে। ওরাই বলল যে 10 বছর আগে দুইজন দুই ভিন্ন দেশে যখন কাজের সন্ধানে ঘুরছে, সেই সময় কোনো এক এজেন্টকে ওরা ধরেছিল। তখন ওদের বয়স ছিল 19 বা 20। সেই এজেন্টরাই ওদের নিয়ে আসে এই সুদূর দক্ষিণ আফ্রিকায় এবং ওদের যোগ্যতা অনুযায়ী কাজ পায় এই ওয়াইনারিতে। এই বিদেশ বিভূতিতে এসে দুজন বাঙালি একে অপরকে আঁকড়ে ধরে আর সেই থেকেই দুজনের খুব বন্ধুত্ব হয়। আজ বহুদিন হলো ওরা দেশ ছাড়া, দেশে যেতে নাকি খুব ইচ্ছে করে ওদের। বছর পাঁচেক আগে একবার গিয়েছিল মাত্র 10 দিনের জন্য, আবারও যাওয়ার প্রয়োজন দুজনেরই, কিন্তু উপায় নেই। ছুটি পাবে কিন্তু অত খরচা করে দেশ থেকে ঘুরে আসার মতো সামর্থ্য এখনো হয়নি ওদের। দেশে বাবা মা ভাই বোন সবাই আছেন ওদের দুজনেরই। প্রতি মাসে নিয়মিত মানি ট্রান্সফারও করে ওরা। আর আজ বিজ্ঞানের আশীর্বাদে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রোজ বাড়ির সবার সাথে কথাও বলতে পারে এরা। কথাগুলো বলছিল মনিরুল আর অরণ্য। অনেকদিন পর তৃতীয় কারুর সাথে বাংলা বলতে পেরে ওদের কথা যেন আর থামছেই না। ওদের দুজনকে খুব ভালো করে অবজার্ভ করছিলাম আমি। এত হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও কত টান আজ মাতৃভূমির প্রতি। দুই ভিন্ন ধর্মের ভিন্ন দেশের দুটো তরতাজা ছেলের বন্ধুত্ব দেখে ভাবছিলাম, কই এরা তো একবারও ভাবে না যে তাদের দেশে সাম্প্রদায়িকতা কোন পর্যায়ে পৌঁছেছে। মন্দির ভেঙে মসজিদ বা মসজিদ ভেঙে মন্দির বানাতে ব্যস্ত যারা, তারা একবার দেখুক এদের বন্ধুত্ব। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে যারা তাদের ধর্মকে ব্যবহার করে, সেই মানুষগুলোর গালে সশব্দে থাপড় কষিয়ে এদের বন্ধুত্ব দেখিয়ে দিচ্ছে। পৃথিবীতে আজও মানুষ আছে। চলুন একটা ব্রেক নিয়ে নি, শুনে নি পরপর দুটো গান, ফিরে আসছি ঠিক ব্রেকের পর সাউথ আফ্রিকার আরও কিছু সুন্দর জায়গা নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

মনিরুল আর অরণ্যের বন্ধুত্ব আমায় বুঝিয়ে দিল যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, আস্তিক, নাস্তিক এসবের থেকে অনেক বড় হলো মনুষ্য ধর্ম। ওরাই আমায় নিয়ে গেল পার্ল অ্যাডভেঞ্চার ট্রেলের অফিসে। সেখান থেকে টিকিট কেটে শুরু করলাম আমরা হাইকিং। ওরাও চলল আমার সাথে, বাঙালি বলেই বোধহয় এই সুবিধাটা পেলাম আমি। এই ট্রেলটা ওদের প্রায় মুখস্থ। 5 কিলোমিটার লম্বা এই রাস্তায় কখনো চড়াই, আবার কখনো রাস্তা সোজা নেমে গেছে অনেক নিচে, কখনো হেঁটে, কখনো হাইকিং করে, আবার কখনো দৌড়ে আমরা তিনজন এই ট্রেলের শেষ পয়েন্টে যখন পৌঁছলাম তখন রীতিমতো ঘামছি আমি। এই ট্রেলটার পোশাকি নাম হলো শাডোনে ট্রেল। এই অ্যাডভেঞ্চার ভরা ট্রেল কিন্তু এখানেই শেষ নয়, এরপর দেখি সামনেই আমাদের জন্য অপেক্ষা করছে একটা লাল রঙের এমটিভি। আবার বেড়ে গেল আমাদের উত্তেজনা। অ্যাড্রিনালিন রাশ কাকে বলে সেটা প্রতিটা বাঁকেই টের পাচ্ছিলাম আমরা। সরু পাহাড়ি পাথরের রাস্তা দিয়ে সজোরে যেভাবে আমাদের এমটিভি হেয়ারপিন বেন্ডগুলোকে অতিক্রম করছিল তাতে আমার হার্টের স্পিড অনেক গুণ বেড়ে যাচ্ছিল, সেটা খুব ভালোই বুঝতে পারছিলাম। পথে দেখলাম অনেকগুলো লিংক ট্রেলের রাস্তা রয়েছে যেগুলো দিয়ে অন্যান্য পর্যটকরাও আনন্দে চিৎকার করতে করতে এমটিভি নিয়ে নেমে আসছে। অনেকেই দেখলাম পাহাড়ের গায়ে ঝুলিয়ে রাখা দড়ি বেয়ে বেশ কসরত করে নামছে আর উঠছে। দুর্দান্ত ভিউ গোটা উপত্যকার। ওয়াইনারি জুড়ে লাল সবুজ আঙুরের চাষ, আর তার মাঝেই রঙিন একটা ফ্যাক্টরি, যেন প্রকৃতির ক্যানভাসে কোনো দক্ষ শিল্পী খুব যত্ন করে তুলি দিয়ে এঁকেছে। তিনজনে মিলে একটা বিশাল সাইজের পিৎজা খেলাম, আর তারপর ওদেরকে বিদায় দিয়ে আমি চললাম আর এক ইতিহাস বিখ্যাত স্থান দেখতে, দ্য কেপ অব গুড হোপ। দক্ষিণ আফ্রিকার সব থেকে দক্ষিণে অবস্থিত সেই ইতিহাস খ্যাত জায়গা কেপ অব গুড হোপ দেখার ইচ্ছা আমার বহুদিনের। হ্যাঁ, দেখব, আমরা নিয়ে যাব আপনাকে জাস্ট একটা ব্রেকের পর। এখন শুনে নিই ব্যাক টু ব্যাক তিনটে গান, তারপর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক সঙ্গে নিয়ে গ্লোব ট্রটিং উইথ কৌশিক।

আজ আমরা এসেছি আফ্রিকা মহাদেশের একদম শেষ বিন্দুতে। এর নাম আমরা ছোটবেলা থেকেই অনেক পড়েছি, দ্য কেপ অফ গুড হোপ। কেপটাউন থেকে দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এখানে এসে গাড়ি থেকে নামা মাত্র আমাদের গাইড হ্যালো বলে এগিয়ে এলো। একগাল হাসি ওর মুখে সব সময়। জন কার্টার ওর পুরো নাম, তবে আমরা সারাদিন ওকে কার্টার বলেই ডেকেছি। আমি ভীষণ ঘুরতে ভালোবাসি, আর সেই সুবাদে পৃথিবীর অনেক নামি বা অফবিট স্পট ঘোরার সময় একটা সার সত্য বুঝে গেছি, একজন ভালো গাইড সাথে থাকা মানে আপনার ঘোরাটা 100% সফল। আর যদি আপনার গাইড ভালো না হয়, তাহলে যখন ফিরে আসবেন তখন মনে রয়ে যাবে অনেক আফসোস। আমার অধিকাংশ ট্যুরই করেছে গ্লোব অল ইন্ডিয়া, আর এদের ঠিক করে দেওয়া গাইড আজ পর্যন্ত আমায় এতটুকু হতাশ তো করেইনি, বরং কখনো কখনো মনে হয়েছে যে এতটা ভালো এবং বন্ধুবৎসল গাইড আমি কিন্তু আশা করিনি। কার্টার প্রথমেই আমার একটা ভুল ধারণাকে ভেঙে দিল। ওর কাছেই জানলাম যে কেপ অফ গুড হোপ নয়, এই মহাদেশের সব থেকে দক্ষিণে অবস্থিত জায়গাটার নাম হল কেপ আগুলহাস, যেটা কিনা এখান থেকে আরও 150 কিলোমিটার দক্ষিণ পূর্বে। সেখানেই এক পাশে রয়েছে ভারত মহাসাগর এবং অন্যদিকে আটলান্টিক মহাসাগর। দুই মহাসাগরের সেই মিলনস্থল নাকি অপূর্ব সুন্দর। সেখানেই উষ্ণ আগুলহাস কারেন্ট এসে মিশেছে বেঙ্গুইলা কারেন্টের সাথে।

এ যেন গতকাল দেখে আসা মনিরুল আর অরণ্যের বন্ধুত্বের মতো। নিজের মনেই একটু হেসে উঠলাম আমি। মন ভরে এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে শুনে নি আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ।

কাটারের কথায় জানতে পারলাম যে এই সমস্ত অঞ্চলে সমুদ্র মোটেই শান্ত নয়, নিয়মিত সাংঘাতিক সব ঝড়ঝঞ্ঝা এখানে দেখতে পাওয়া যায়। তাই নাবিকরা খুব সাবধানে এইখান দিয়ে জাহাজকে পাশ করায়। 1488 সালে পর্তুগিজ এক্সপ্লোরার বার্তোলোমিও ডায়াস সর্বপ্রথম এখানকার মাটিতে পা দেন এবং সুদূর ইউরোপের সাথে এশিয়া এবং আফ্রিকার বাণিজ্যের পথ আবিষ্কার করেন। যদিও অনেক ঐতিহাসিকের মতে ফোনেশীয়রা এর বহু আগে থেকেই এশিয়া থেকে মশলা রপ্তানি করার জন্য এই পথ ব্যবহার করত। এখানে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ডায়াসের বাণিজ্য তরী, কোনো রকমের রক্ষা পায় তার জাহাজটা। তাই সেই সময় এই নতুন আবিষ্কার হওয়া ভূভাগটার নাম দেওয়া হয় কেপ ক্যাবোদাস টরমেন্টাস বা কেপ অফ স্টর্মস। পরে এই নাম পরিবর্তিত করে রাখা হয় কেপ অফ গুড হোপ। এখানকার স্থানীয় আদিবাসীদের নাম হল খৈখৈ। সেই 1652 সালে ডাচরা এদেরকে হারিয়ে এই পুরো অঞ্চলটাই নিজেদের কবজায় নিয়ে আসে। সেই সময় এখানকার সমুদ্রের লাইট হাউসের মাথায় উঠত নেদারল্যান্ডসের পতাকা। স্বাধীন এই দেশে আজ আর সেই পতাকাটা নেই, কিন্তু লাইট হাউসটা আজও দাঁড়িয়ে বহু পুরানো ইতিহাসের সাক্ষী হয়ে। কার্টার এক এক করে আমাদের সব দেখাচ্ছে আর গড় গড় করে বলে চলেছে এই সব কথা। তার মুখ থেকে হাসিটা কিন্তু এক সেকেন্ডের জন্য হারিয়ে যায়নি। 1497 সালে এখানেই এসেছিলেন ভাস্কো দা গামা। আমরা এখন চলেছি কেপ সাইমন্স টাউন দেখতে। এখানেই রয়েছে আফ্রিকান পেঙ্গুইনদের বিশাল উপনিবেশ। হ্যাঁ, ঠিক শুনেছেন, পেঙ্গুইন। সাউথ আফ্রিকাতে এসে পাহাড় দেখেছি, ঝর্ণা দেখেছি, মিউজিয়াম আর ওয়াইনারিও দেখেছি, আর এখন আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে চলছে পেঙ্গুইন দেখাতে। এতদিন তো জানতাম পেঙ্গুইন পাওয়া যায় দক্ষিণ মেরুতে, কিন্তু আজ আমরা পেঙ্গুইন দেখব আফ্রিকাতে। রাস্তাতেই দেখতে পেলাম দারুণ সুন্দর ব্যান্ট্রি বে। যেতে যেতেই দেখে নিলাম রাস্তার পাশেই ওয়েস্টার্ন স্লোপে দাঁড়িয়ে আছে দ্য ওয়ার্ল্ড ফেমাস লায়ন্স হেড মাউন্টেন। এরপর আমরা একে একে পেরিয়ে আসলাম ক্যাম্পস বে বিচ, হাউথ বে বিচ, চ্যাপম্যানস পিক আর নর্থওয়েক ফার্ম ভিলেজ। অবশেষে যখন এসে পৌঁছলাম বোল্ডার্স বিচে, তখন পুরো রাস্তার সিনিক বিউটি দেখে আমরা তো ভীষণ খুশি। এখানেই রয়েছে এন্ডেঞ্জার্ড আফ্রিকান পেঙ্গুইনদের কলোনি। রাস্তায় গাড়ি পার্ক করে আমরা বোর্ডওয়াক দিয়ে লাইন করে নেমে আসলাম বিচে। বিচে এসে দেখি কয়েকশো পেঙ্গুইন একসাথে খেলা করছে হলুদ সাদা বালিতে। কিছু আবার বসে রয়েছে দূরের পাথরগুলোর উপরে। যেহেতু এরা আজ লুপ্ত প্রায় বা এন্ডেঞ্জার্ড স্পিসিস, তাই এদের কলোনির খুব কাছে গিয়ে হিউম্যান ইন্টারাকশন করা একদম মানা। তবে বোর্ডওয়াক দিয়ে ওদের অনেকটাই কাছে যাওয়া যায়। যতটা সম্ভব কাছে গিয়ে ওই সুন্দর পেঙ্গুইনগুলোর অনেক ছবি তুললাম আমরা। অ্যাটলান্টিক মহাসাগরের দিকে তাকিয়ে দেখি জলের রং কেমন যেন কমলা আর নীল। পশ্চিম দিগন্তে যেখানে আকাশ আর অ্যাটলান্টিক একসাথে মিশেছে, সেখানেই সূর্য খুব দ্রুত ডুবে যাচ্ছে নিচের দিকে। পেঙ্গুইনের দলের মধ্যেও যেন ঘরে ফেরার তারা। যে পেঙ্গুইনগুলো একটু দূরে ছিল তারাও দুলতে দুলতে এগিয়ে আসছে ওদের বাসার দিকে। বুঝতেই পারেনি কখন সন্ধে হয়ে এসেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 6টা বাজে। এখন আমাদের ফিরতে হবে কেপ টাউনে। পেঙ্গুইনদের সাদা আর কালো রঙের উপর কমলা রঙের প্রতিফলন দেখতে দেখতেই আমরা এগিয়ে গেলাম আমাদের গাড়ির দিকে। আবার দেখা হবে বন্ধুরা পরের এপিসোডে। আমার এই প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই জানান। আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ভয়েস মেসেজ পাঠাতে পারেন আমার নাম্বার +91 833 505 2001। অবশ্যই কন্ট্যাক্ট করুন গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড, ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার +91
8100136126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। বাই বাই বন্ধুরা। আর আপনি কিন্তু কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট.কম। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260। আরো বিশদ জানতে চোখ রাখুন।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।
2: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে সে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের, তোমায় কি গিয়েছিন ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভি, নও ছবি নও তুমি ছবি।
0: শুনছেন radiobanglanet.com বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা net.com কে। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: মতো শীতে আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি রো।
1: Your IT estate is complex. Managing it shouldn't be. ETO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ETO Services, smarter IT management. etoservices.com
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো
2: একেবারে
4: সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ালার অন্যতম ঠিকানা।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। শহরকেন্দ্রিক জীবনের আলেখ্য বারবার কিন্তু তার লেখার মাধ্যমে উঠে এসেছে, আর এই কারণেই তাকে কিন্তু আরবান লেখক বলে অনেকেই মনে করেন। তিনি কিন্তু 1982 সালে আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গবিভূষণ সহ নানান সম্মান কিন্তু পেয়ে এসেছেন।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: রেণুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন ২৫ টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে, শেয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার তায় মাঝে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তাঁর দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সেত, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও, আঁঠি কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পা সারু কত কি যে, ছাতার অবস্থাখানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার, আপিসের সাজ, গোপীকান্ত গোঁসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া, শ্যাঁত শ্যাঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অষাঢ়, দিন রাত মনে হয় কোন আধ মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ, মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে, দুর্বিষহ মাতালের প্রলাপের মতো, হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে, এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
2: মা বিয়ের আগে আমাকে বলেছিল, এমন কাউকে বিয়ে করবি যে তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে। কোনোদিন আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো?
3: হ্যাঁ, এরকম বড় বড় করে তাকিয়ে থাকো,
2: একটা সময় পরে শরীর থাকে না, আকর্ষণ থাকে না, যেটা থেকে যায় বন্ধুত্ব।

হেমন্ত, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, বছর ঘুরে কিন্তু এসেছে বসন্ত, প্রকৃতিতে তাই লেগেছে রঙের ছোঁয়া। দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া, কোকিলের কণ্ঠে আজ বসন্ত কিন্তু আমাদেরকে জানাচ্ছে যে আমরা কিন্তু সবাই আনন্দে আছি। ফুলে ফুলে ভ্রমরও করছে খেলা, গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। বুঝতেই পারছেন আজকে প্রবাসী মন অনুষ্ঠানে কথা বলবো বসন্তকাল নিয়ে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে। আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, বসন্তের আগমনে প্রকৃতি তার জীর্ণতা মুছতে শুরু করে। শীতের পাতা ঝরা বৃক্ষগুলো এতদিন যেন বিগত যৌবনা বৃদ্ধার মতো দাঁড়িয়েছিল রিক্ত দেশে। বসন্ত এসে তাকে দান করে যৌবনের উন্মাদনা। মৃতপ্রায় ডালগুলোতে আসে নতুন পাতার আশীর্বাদ। শুকনো মাটির বুক ফেটে গজিয়ে ওঠে মসৃণ সুন্দর ঘাস। বসন্ত আসে পাখির আওয়াজ আর অপার সবুজের সমাহার নিয়ে। গ্রাম বাংলার প্রকৃতি এই সময় কিন্তু নবরূপে সজ্জিত হয়। গাছে গাছে নতুন কচি পাতা আর পুষ্পমঞ্জরীর সমারোহ। চারিদিকে সবুজের ছড়াছড়ি। দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেতে সবুজের ঢেউ খেলে। পাতায় পাতায় আলোর নাচন। প্রকৃতি ভোরে ওঠে এক অনুপম সৌন্দর্যে। রং বেরঙের ফুলে ফুলে ভরে যায় গাছগাছালি।